আকাশবাণী বিলোনিয়া, আজ সোমবার 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 30 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অমৃতবাণী, আজ শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ।

এ সংসারে কোনোমাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব পরম পদে, ইহা ছাড়া জগতে কিছুই নাই। সংসার নিত্যানিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্যে অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। বোঝা এবং না বোঝা দুই এক, কারণ উভয়ই ভ্রান্ত। এ দুইয়ের অভাবই হল শান্তি। বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরে তো ব্যাগ সহ্য করিতেই হইবে। লোকের দেহই বন্ধন, এ দেহকেই বাসনাময় বলিয়া থাকে। এ দেহকেই মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের স্মরণ বই ছাড়া আর কিছুই নয়। ভগবত শক্তির দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায়। সংসার মায়াময় ভ্রান্তিসূচক, কাহারও কোনো কর্তৃত্ব এ জগতে নাই, প্রত্যেকে স্বস্বভোগে রত হয়। সত্যকে সেবা করিতে করিতেই সতী হয়। পতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায়। সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করো। ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্য হারা হইয়া সংসারে গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহাই করিয়াই মুক্ত হয়। বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তি বন্ধন করে। ব্রহ্মা বিষ্ণু শিবাদি সকলেই বিবাহ সংসার করিয়াছেন, পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। সংসারের সারি ভগবান, গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা করিবেন। পতিব্রতা ধর্ম আচরণে সকল অভাব দূর হইয়া থাকে। পতিসেবায় ভগবানের প্রকাশ হইতে পারে। ভগবানের উপর সকল ভাব রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাকো, তাহার বিচার সূক্ষ্ম। হরি নামই সত্য, হরি নামে সকল আনন্দ বিতরণ হয়। কোনো চিন্তা করিবে না, সর্বদাই গুরুর চিন্তা করিবে। চিন্তা করিয়া ফল কি হইতে পারে? অদৃষ্ট চক্রে সকলই ভোগের পাশে বন্ধ থাকিয়া শান্তির তরঙ্গে ঘুরিয়া বেড়ায়। কেবল চেষ্টা করিয়া যাইতে হয়, ফলাফল অদৃষ্ট। কেবল নাম করিবে, নামেই সকল অবস্থা স্থির করিয়া নেবে, চিন্তা করিবে না। সত্য ভিন্ন জগৎ মুক্ত হয় না। পতিব্রত ধর্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দ শক্তি দিয়া থাকে। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না। ভাগ্যই ফল দেয়, ফল দিবার অধিকার ত্রিজগতে কাহারও নাই। ভাগ্য বসে যাহার যাহা পাওনা দেওয়ানার ইহাচে তাহা যথাসময়েই ঘটিবে। দৃঢ় বিশ্বাস থাকিলে জীবের দুরবস্থা ঘটে না, জগতই চিত্রপর ছায়াস্বরূপ। স্কুল কলেজে পাশ ফেল হয় তাহা ভাগ্যানুগত, এ সকল পাশ ফেলে সত্যের সহচর হইতে পারে না। ভাগ্যানুসারে লোকে দেহ দেশ বিদ্যা জ্ঞান ধর্ম অধর্ম পাইয়া থাকে, তাহা কেবল সমুদ্রের তরঙ্গের ন্যায় ঊর্ধ্ব অধোগতি কুল পায় না।

এতক্ষণ শুনলেন অমৃতবাণী, শুনলেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন শঙ্করী দেবী। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে কক্সবাজারের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং।

0: যে ফুরফানো খাতা বাইজাক দি সাল সাফানো সাল আহাই থাঙ্কা হানাই খাওয়া ওয়ানসো মতা তুবদি আপন বাকে চাই তুবদি বিস্কাঙ্গে লামাও বাইকেনি ইমাংন মুখ সামনানি সা সাই নাইথক মখাংনি সাই কাইসে নাইথক খা বেলাই গাহামকু আবন বাগিনিও নাইথক মখাংনি সিলাই নাইথক খাংন সাইনাদি যাই জোরতেই ওয়াল সরামানি মানি রক থানচন ফিয়া ওয়াল এবা বেড়া বরকন বাক নিখলাইও যাই জোর খেবা বরক ভাই বরক নি বিশৃঙ্গ হালক মানজব সই লামান সাইনা দে লাংমানি লামা হিমতানি কেবং মংরক নাঙ্গ হায়াকে মান মারি রকন সুই নেই মানিয়া জেফ্রুফান কেবং মং রকন নুখাঙ্কে তা খার দি খাইরে উই কেবং মং রকনি বিস্কাঙ্গ বাজা দি কেবং মং করি মান বাড়ি খানো মংসা তংথগ্রিয়া আসুক জরা হাইনুখ্রাঙ্গ পুল্য সংক্রান্তিয়া ককাহাম ডক্টর এ পি জে আব্দুল কালাম সাইকলামনি ককরক হাইনুখ্রাঙ্গ সংতাবুক নাইলাইনে উফিলি তিনি সালন তাম তাম মৈতু খেলাজানে তং আপনার রোগী
1: খানাই তো রংসাকি তাকু বুকু তিনি সাল নেছি স্নি জুলাই তিনি তুই সালো লাই থাকাই জড়াও যে পাতি মংরক আবরকনি বিশৃঙ্গ তঙ্গ মৈতু সাতন জাকনাই রকনি বিশৃঙ্গ চিদকরা চুকু চিবরি খ্রিস্ট বিশুও ব্যাংক অফ ইংল্যান্ড আবু চ্যাংজাকমানি সাল তিনি আপন কারিব চিচুকুরা থাম চিচুকু খ্রিস্ট বিশুও চিনি ভারত হাক্তনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ আবু চ্যাংজাকমানি সাল আপন কারিব চিচুকুরা ব্রিজ খ্রিস্ট বিশুও কার্টুন নি যে মশামঙ্গ ব্যাগস বার্নিনি পুইলা চ্যাংজাকমানি সাল তেই বুতঙ্গ মৃত্যু সতন জাকাই রকনি বিশৃঙ্গ রন্দি চিনিরা চিবড়ি খ্রিস্ট বিশু বুডিন নি কাইসা চবাও ফ্রান্স নি রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ড তাই পবিত্র রুমান এবা কথার রুমান সাম্রাজ্য নি উগ্লগ ব কপ্লাইং মানে শাল আপন কারিব মৃত্যু সতন জাকাই রকনি বিশৃঙ্গ তঙ্গ তে কাইসা চিসনিরা চার্চি চুকু খ্রিস্ট বিশু মার্কিন নি ফরেন ডিপার্টমেন্ট আবো চ্যাংজাকমানি আবো উলো স্টেট ডিপার্টমেন্ট অঙ্গই আবো সিনিমং রাজাখা আপন কারিব তিনি অসালো তে কিসাসক মৃত্যু সদন জাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ নৈ সাই চেনই খ্রিস্ট বিশু রানী দ্বিতীয় এলিজাবেথ আবো লন্ডনও নৈ সাইচনি খ্রিস্ট বিশ্বনি বাসাল মলনি এবার তুমলাং মলনি অলিম্পিক চেঙ্গিরমানি সাল নেই তিনি সালনো পালাই যাক আও রংসাকি তাকু বুকু আপন কারিব তিনি তুই সালো আচাই কথার আচাইনে রকনি বিশৃঙ্গ তঙ্গ রমদি ডলফ জিগলার আবো চিচুকুরা চার্চি খ্রিস্ট বিশু তিনি তুই সালো আচাইলাংমানি আপন কারিব তঙ্গ টিচাররা নৈচিব্রী খ্রিস্ট বিশু তিনি তেই সালানো আলেকজান্ডার ডুমাস ফিল্ডস ববহাইনো আচাইলাংমানি থৈনাই বুমুং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ তিনি সালো নৈসাই চিবা খ্রিস্ট বিশু চিনি ভারত হাক্তরনি রাষ্ট্র বক্রক তংলাংনাই ডক্টর এ পি জে আব্দুল কালাম থৈমানি সাল আপন কারিপু তঙ্গ নৈসাই থাম খ্রিস্ট বিশুও বব হফে এবার বফ হফ হুনি বন সিনি যাক বব থৈমানি সাল আসুক জরা চালাইখা লাই থাকাই বিশুও তিনি তি সালো পাতি থাংমানি আবনো মৃত্যু সতন মানি
0: নাও সংতাবুক খালাই হাবা হব নি কক কসাক দেনতা নকাইমারে গই কপ্তা যথানি কসাক দেন তাপলাই ও কবাংমা ভিটামিন তাই খনিজ মানি রক

0: নোকসাক নাই আবুনি পাকি হার্ট এটাক মানজা গেগু তংনানি পাকি নাংকুক পানি চামুং চামুং গ খালি সানানি বথাই বপ্রব কবাং সানানি তৈ দালো সাম্প্রা কবাং কুক খাই সানানি আমি হাই চামুং নং লয় খাইনানি নাকাই আপনো কারিবু সালব্রুম ব্রুম ন সতী থামচিনি সিমি সতী ব্রিজি বা জড়াতেই জেসকেফানো হিমনানি নাকাই স্ট্রেস ডিপ্রেশন আমি হেরক তুবিয়াগুই সালব্রুম ব্রুম ন ব্যায়াম রক্ষাই তংনানি নাকাই দুমা বিড়ি সিগারেট ড্রাগস আমি হাইরক চায়াগুই তংনানি নাকাই তুমুং কলেস্টরল ইয়েখেবা ব্লাড প্রেসার সুগার আমি হাইরক নাইকানি খাই তংয়া হানকে আবোনানো তরুক তরুক হার্ট এটাকি ফাচিগো লাঙ্গি থাকাই আপনি বাকি কাহামকুক চামুং রক চাউই স্ট্রেস ডিপ্রেশন আমি হাইরক বাড়ি রিয়াউই কর্টিসল এড্রেনালিন হরমোন বাড়ি রিয়াউই তন্নানি নাকাই
1: আসুসরা সঙ্গ হায়ং করং খনলাইকে সাক খাম খনি কক তাবুক সঙ্গ খনলাইনে কক থম রক

0: পৈলানি ককথুম জহর নবোদয় বিদ্যালয় নিশাই নিশিনি তাই নিশাই চার বিশিনি বাকে ক্লাস সিক্স বর্তিনি বাকে এবং অ্যাডমিশন বাকে সিলেকশন টেস্ট না জাগান অবন বাকে কয়লাই রেনানি পাই থাক সাল ও জুলাই তালনি সাল থামচেছেনি সাল বিশিঙ্গ মারনাই আমজমুং নাহার জাগানে ও নিশাই নিশি দিয়ক ইংরেজি বিশিনি নভেম্বর তাননি সাল নিজি সার নি সাল অবন বাকি নাকু মানে ইংখা ব শিবাজুলা ডিস্ট্রিক্টনি ইংনা নাংনাই তাই আসাইমেনি সালংখা পইলা মে নিশাই নিশিবা ইংরাজি বিশিনি চিমি থামচিসা জুলাই নিশাই নিশিসিনি ইংরাজি বিশি ও সালমারিনি বিশিঙ্গ মিনি আসাইমং নানাংনাই ক্লাস ফাইভ এবা রেম্পাও পাস ক্লাসের নানাংনাই গসিজাক হাফাংনি স্কুল নানাংনাই বাইকে কয়লা রেনে হিংকে অনলাইনতেই কয়লাই রেনে নাংনাই আবন বাকি নবদিয়া বিদ্যালয় সমিতি নি পোর্টাল থাঙ্গাইনি এবার সিবিএসই আইটিএমএস অ্যাডমিশন পোর্টাল থাঙ্গাইনি কয়লাই রেনাই নি সামুমা থাকাই আবন বাকি নিকুমা অঙ্কা সিবিএসই আইটিএমএস ডট আরসিআইএল ডট কব ডট ইন স্ল্যাশ এনবিএস ও ওয়েবসাইট নিকুমাবো থাকাইনি কয়লাই রেনানি মাখলাইনি
1: সিপাহীজলা ডিস্ট্রিক্টনি ডিএম তেই ডিডিএম এ আবু রমদি দেরাও কলাই তংফ্রু বড় রকম চোবানানি বাকি আবুনি বাকি বড়ক নৈরাজনা সিভিল ডিফেন্স ভলন্টিয়ার তলাংনানি বাকি ককলাম সাকলাইখা আবুনি বাকি সাকলাই জাখা

0: সোনামুড়া মহকুমানি খড়ক চারচি বিশালগড় মহকুমানি খড়ক স্নিচি তেই জম্পুজলা মহকুমানি খড়ক বাচি জনানো তলাংজাক নাইখানে সাকলাই যাখা আপনি পাকি সালবা আগস্ট নৈশাই নৈচিত আশালো বরকনি আঞ্জক মং নাহার যাকনাই তাই আপনি ইয়াগলন সাল চিব্রি আগস্টনি বিশিঙ্গন বরকন ট্রেনিং রাকনাই আপনি পাকি যে মজুংনাই ক্যান্ডিডেট অকন বরকন দাদাক সিদাক কয় মুং বাইরানি পাকি তাই উমর টিচারনি সিমি উমর বাচিনি বিশিঙ্গ উংনানি রাঙনাই বরকনি উমর রংমারি মাধ্যমিক পাস তাই আবাবাই বাক্সা আপনি সার্টিফিকেট তুবুই বরক যে মুচুকাই বড় বরক সিপাহীজলা ডিস্ট্রিক্টনি থানি কয় মুং বাই ইয়াফারে মাননাই বড়রকনি হামক্রাই তেই চুবামুংনি বেচেবো সামুং তাংনানি বাকিনো ও সামুং বতাং হিনেই সিপাহীজলা ডিস্ট্রিক্টনি ডিএম ককমুং কাংসাও সাকলাই যাখা
1: তিনি সালো মোহনপুর ব্লকনি বিজয়নগর কামি পঞ্চায়েতনি পাখানক নি দুগলাম ফিওগার জাগনাই কতাল নগ্নি অজলাই তানি তিনি সালো সাল এসে চিনি সালো অ পান্ধা অ মানজাগানে হাসতে নি হুকবার মন্ত্রী মসাং বরং বরং রতল নাথ কক্তুম হুকুম তাঙ্গন বেগাতে খায় সাকলাই মঙ্গ অ কক সাকলাই যাব আপনাকারী ফাইনে জুলাই দলনি সাল থামতেনি সাল ফটিক রায় সংসার জাগানে গুরু পূর্ণিমান রগই ফরনের রগ্ন সকাত এবা বরমানি পান্দা কক্তুম হুকুম তাঙ্গন বেগাতে খায় সাকলাই মুগ অ কক সাকলাই যাগ আসুজারা খানবাইকা কক্তম রক তাবুক সং নালিয়ানে সেবক বরক তালামনি কক ত্রিপুরা হাইকোর্ট ও সিস্টেম অ্যাসিস্ট্যান্ট আচুক্তানি বাকি কাইবেরি আচুক্তাই দঙ্গ কয়লাইরানে বাইথাক সাল ফাইনে আকস্তানি সাল নিজিতকনি সাল জোড়া ত্রিপুরা হাইকোর্টনো গ্রুপলিনি বাকি আচুক্তাই কাইবরি দঙ্গ আবহনি বাকি কয়লাই রানি পাইথাক সাল আগস্তানি সাল চিজ সাল জোড়া আপনাকারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোকাল ব্যাংক অফিসার নে আচুক্তানি বাকি আচুক্তাই দঙ্গ বারা বিচি বা বুকসা আসুকাই আপন বাকি রংমারি ইংখা গ্রেজুয়েট নানাই তাই বিশেষানি সামুং তংমানি এল এম তাই লগি অরণি কক মানা নাই কলেনানি পাইথেক সাল ফাইনে আকস্তাননি সাল চকুনি সাল জোড়া পোর্টাল বিশিংতি পিএনবি কেয়ার্স অনিকমাতে কয়লাই মার নাই খানাবাইকিয়া সেবক পালতলান কক রক হাইনুখারং পাইথক সপাইকে পাইথক সং সুকুমার দেব ব্রহ্মণী রেসা মুং নখনা হইনি সং অ পান্ডানি বাজার লাইনে মাতা লাইনে আবনসকং তিনি নি নপরতি পান ককনসং খনালায়নে
0: আগুলি বীরখুং খলা দেই গানাগিনি আমসাইনি নগবর্তি পানি ককতমাও শাকলাই জাখা নখা চমুই গানাং তগনাই ফেরাং ককি ওয়াতে ফাইফানো মানো জাগা জাগা আমসাইও তুমকুক মানি মারিও তুমসা মারিও নকশাকানো 34 ডিগ্রি সেলসিয়াস দেই তুমখলাই মারিও নকশাকানো 25 ডিগ্রি সেলসিয়াস নবারো দুই হকুলি মারি সাকাও নকশাকানো 24% দেই খামাও দকচি দক পার্সেন্ট হজাক মঙ্গো ফেরাং কগি ওয়াতেই ফাইফানো মানো চিনি হাস্তি ত্রিপুরানি গবাংমা ডিস্ট্রিক্টনো আপনি পাকি হজাক তংনানি পাকি ককমু কাংসাব গজার জাখা
1: তিনি হাইনুগ্রানি কম থাকাও আং নরুত্তম তয়ানো লগি তঙ্গ
0: আং উষা দেবর্মা
1: যতন সাল কাহাম খানাবাইতে পাই থাকো সুকুমার দেবর্মানি রিজার্ভ

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই সকাল 7টায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়। সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে শুনবেন রিদওয়ান একাডেমি পিলোনিয়ার চতুর্থ শ্রেণীর ছাত্র অভিনব সেন চৌধুরীর কবিতা আবৃত্তি। এই অনুষ্ঠানের পরে দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন শিল্পী ধীরেন বসু। সকাল 8:30 পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, বিষয় বিচ্ছন্ন ধন্যন্তরীর খেদ, পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। 10:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় গায়ন, শিল্পী পণ্ডিত সি আর ভেশ। শিল্পী পরিবেশন করবেন রাগ টোড়ি।

সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও শুনবেন FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। দুটোই দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প প্রেমপত্র এর তৃতীয় ভাগ, পাঠে দেবাশিস চক্রবর্তী। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠান। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ বুলেটিন। 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনতে পাবেন। লোকসঙ্গীত শুনবেন। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন সানজা কাহাম লাইভ অনুষ্ঠান। 6:30 শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। বিষয় লাভজনকভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ। এর প্রসঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রশান্ত দাস। এই অনুষ্ঠানের পরেই দেশাত্মবোধক গান। সন্ধ্যে 7টায় অনুষ্ঠান সূচি। 7:05 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা। 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। 8:30 জানাও জানা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। বিষয় এ মাসের বিজ্ঞান বার্তা। শুনবেন সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান। সরোজ দেবনাথ এর সঙ্গে সাক্ষাৎকারে থাকবেন নবনীতা মজুমদার। রাত 9:05 অনুষ্ঠান। 9:30 রূপকা অনুষ্ঠান শিল্পী চিরন্তন জগন্ময় মিত্র। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সংসদে প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশের সম্প্রচার। এ অনুষ্ঠানের পরেই অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন। আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি জানলেন আকাশবাণী বিলোনিয়া।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নূতন সকাল, নূতন প্রভাত আমাদের সবার সামনে হাজির। আর সকাল সকাল একটা জিনিস আমরা সবাই মনে করি, যদি সকাল সকাল উঠে পড়া যায় আর সকাল সকাল যদি কাজে যুক্ত হওয়া যায়, তাহলে সারাদিন আমাদের যে কাজের রূপরেখা সেটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। তাই আজকে যে যে কাজে বেরোবেন প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। সবার কাজ যেন সফল হয়, সার্থক হয়, এই প্রত্যাশার সাথে শুরু করছি আজকের আজ সকালে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অতীত ইতিহাসের পাতা। আজ 27 জুলাই, 1656 সালের আজকের তারিখ, ওয়ারস যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল। ব্যাংক অফ ইংল্যান্ড অনুমোদন লাভ করে আজকের দিনে 1694 সালে। 1761-র আজকের তারিখ, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় 1772-র এই দিনে। 1868 সালের আজকের তারিখ, আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয় 1889 সালের এই দিনে। 1920 সালের আজকের তারিখ, বিমান চালানোর জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিক বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন 1921 সালের এই দিনেই। ১৯৫৫ সালের আজকের তারিখ, অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে। ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালের আজকের তারিখে। 2005 সালের আজকের দিন, আরব সাগরে ভারতের একটি তেল এবং গ্যাস উত্তোলন মঞ্চ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়। আজকের দিনে যাদের জন্ম, তাদের মধ্যে গণিতবিদ, সুইস গণিতবিদ ইয়োহান বার্নুই 1667 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য 1909 সালের এদিনেই জন্মগ্রহণ করেন। ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ কল্পনা দত্ত 1913 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন 1922 সালে ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকার নির্মলেন্দু চৌধুরী। খ্যাতনামা ভারতীয় অভিনেতা, চিত্রনাট্য লেখক, পরিচালক এবং সমাজকর্মী রাহুল বসু 1967 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় অভিনেত্রী কৃতি স্যানন 1990 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি, তাদের মধ্যে ইংরেজ রসায়নবিদ, আবহাওয়া বিজ্ঞানী এবং পদার্থবিদ জন ডালটন 1844 সালের এই দিনেই ইহলোক ত্যাগ করেন। ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিপ্রেমী সালিম আলী 1987 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক আমজাদ খান 1992 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনরিক 2021 সালের আজকের দিনেই মৃত্যুবরণ করেন।
শ্রোতা বন্ধুরা, আজ ডক্টর এপিজে আব্দুল কালাম পুণ্যতিথি। আজকের দিনেই 2015 সালের এই দিনেই আমরা হারিয়েছি ভারতীয় পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম কে ভারতীয় বিজ্ঞানের জগতে যার অসামান্য সাফল্য রয়েছে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন। 40 বছর তিনি প্রধান রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন DRDO এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি এবং সামরিক সুসংহত নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আজকের এই পুণ্যতিথিতে ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতি আমাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করছি।

除了他们突然যারা জীবনের জন্য কীর্তি রেখে যান, যাদের অজস্র ভাবনা চিন্তায় আমাদের সকলের সাফল্য লুকিয়ে থাকে, সে সমস্ত বিশিষ্ট জনেরা যখন চলে যান পৃথিবী থেকে, তখন তাদের সৃষ্টি আমাদের একমাত্র সহায় হয়। সেই স্মৃতি যিনি তিনি এই ভুবনে রেখে যান, এই ভুবনে রেখে তার সৃষ্টিকে, তার সৃষ্টিশীল কার্যকলাপকে আমাদের সবার সামনে তুলে ধরেন তার অমর কার্যধারার মধ্যে দিয়ে। সেই সমস্ত মনীষীরা কখন হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন আমাদের প্রত্যেকের হৃদয়ে। নশ্বর দেহ বিলীন হয়ে গেলেও তাদের সৃষ্টির কাজের মধ্যে দিয়ে তারা চিরস্মরণীয় হয়ে থাকেন। আসুন শুনি গান।

শ্রোতা বন্ধুরা, শুনছেন আজ সকালে অনুষ্ঠান ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাট লাস 2026 এর তথ্য অনুযায়ী ভারতে প্রায় 4.1 কোটি শিশু ভুগছে ওই ওবেসিটি এবং অতিরিক্ত ওজনের সমস্যায়। এই উদ্বেগজনক পরিস্থিতিতে লাগাম টানতে চলতি সপ্তাহেই একটি রোডম্যাপ প্রকাশ করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR। সম্প্রতি ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন তাদের লেটস ফিক্স আওয়ার ফুড কনসোর্টিয়ামের মাধ্যমে একটি নীতি তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে প্রায়োরিটি পলিসি অ্যাকশনস টু প্রমোট হেলদিয়ার ডায়েট অ্যান্ড ফুড এনভায়রনমেন্টস ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স ইন ইন্ডিয়া। বাচ্চাদের মূলত স্থূলতা রোধে কী কী করণীয় এই সম্পর্কে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে সচেতন করা হবে। বাচ্চাদের ফোকাসে রেখে জাঙ্ক ফুডের একাধিক বিজ্ঞাপন তৈরি করা হয় এবং তার নিয়ে বাচ্চাদের আকর্ষণ করা হয় এবং সে সম্পর্কে বাচ্চারা কিন্তু অতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে ফেলে যার ফলে ওজন কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই জন্য বাচ্চাদের এবং তাদের অভিভাবকদের বোঝানোর উদ্দেশ্যেই এই সমস্ত কর্মসূচি নেওয়া হচ্ছে। বিশেষ করে স্কুলগুলোতে বাচ্চাদের টিফিন কি দেওয়া হচ্ছে সে সম্পর্কে তথ্য আদান প্রদান এবং স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি যাতে থাকে সেদিকে জোর দেওয়া। তামাক অ্যালকোহলের মতো ক্ষতিকর দ্রব্যের উপর যেভাবে বাড়তি আকর্ষণ এসে যাচ্ছে সেক্ষেত্রেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অস্বাস্থ্যকর খাবারের যাতে বাচ্চাদের ক্ষতি না হয় সেই ক্ষেত্রেও নজর দেওয়া হবে। ভারতে প্রায় 4.1 কোটি শিশু ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে। শিশুদের জন্য স্বাস্থ্যকর খাদ্যনীতি প্রস্তাব করছে ICMR। জাঙ্ক ফুডের বিজ্ঞাপন ও বিক্রিতে কড়াকড়ি সুপারিশ করা হয়েছে। খাবারের প্যাকেটে স্পষ্ট পুষ্টিগুণের লেভেল বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। স্কুলে স্বাস্থ্যকর খাবার এবং সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। বাচ্চাদের পাশাপাশি মায়েদের ক্ষেত্রেও এই বিষয়টি উল্লেখযোগ্য। গবেষণায় দেখা গেছে পেটের গভীরে থাকা ভিসেরাল ফ্যাট, ডায়াবেটিস ও হৃদরোগের পাশাপাশি স্মৃতিশক্তি হ্রাস, চিন্তাশক্তি কমে যাওয়া এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই জন্য মায়েদের ক্ষেত্রেও এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাই জন্য প্রত্যেক মায়েদের উচিত যেন তার শিশু এবং তার নিজের শরীর ঠিক রাখে, সে সমস্ত খাদ্যই গ্রহণ করে যা শরীরের পক্ষে পুষ্টিদায়ক। স্বাস্থ্য পরামর্শে শুনলেন, শিশু এবং মায়েদের ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতার প্রসঙ্গে।

শ্রোতা বন্ধুরা, ভারতের অন্যতম জনপ্রিয় প্রচার মাধ্যম আকাশবাণী আকাশবাণী আপনাদের সঙ্গে রয়েছে বহুকাল আগে থেকে। বিশেষ করে 1970 দশকের শেষ দিকে ভারতের প্রধান চারটে শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইতে আকাশবাণীর FM চ্যানেল যখন চালু হয়েছিল, তখন কজন লোক যে তার খবর রাখতেন তা করগুণে বলা যেত। কিন্তু অবস্থাটা ফিরতে শুরু করল 1990 দশকের মাঝামাঝি, যখন কলকাতা সহ অন্যান্য মহানগরগুলোতে স্টিরিওফোনিক ব্যবস্থা অর্থাৎ FM চ্যানেল আরম্ভ হল, যে FM চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিটি মুহূর্তের জন্য করণীয় কাজকর্ম সম্পর্কে তথ্য পেতে পারেন। মনোরঞ্জনের পাশাপাশি স্বাস্থ্য, বিজ্ঞান, শিক্ষা, খেলাধুলা প্রভৃতি বিষয়ে আকাশবাণী তার অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এ কারণে বর্তমানে আকাশবাণীর শ্রোতাদের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। আকাশবাণীর সঙ্গে থাকুন, আকাশবাণীকে নিয়ে বাঁচুন। আকাশবাণী বিলোনিয়া আপনাদের হাতের মুঠোয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 103.7 মেগাহার্জ আকাশবাণী বিলোনিয়া FM আপনারা শুনতে পারেন। বিশেষ করে আকাশবাণীর নিউজ অন AIR অ্যাপে সার্চ অপশানে আকাশবাণী বিলোনিয়া লাইভ লিখলে আপনারা পেতে পারেন। একইভাবে আকাশবাণী বিলোনিয়ার ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেও অনায়াসে পেতে পারেন আকাশবাণী বিলোনিয়াকে। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যায় কর্মখালী। পদের নাম এসএসসি অফিসার নেভি, শূন্যপদ 275টি, শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমএ, এমএসসি পাস হতে হবে, বয়স অনূর্ধ্ব 24 বছর, অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27 জুলাই, আজকেই শেষ হচ্ছে তারিখ। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর কেন্দ্র এবং তারিখ সহ বিস্তারিত কল লেটারে বা এদের ওয়েবসাইটে জানানো হবে। পদের নাম ইঞ্জিনিয়ার কর্পোরেট সেক্টর, শূন্যপদ 153টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বিই, বিটেক পাস হতে হবে, বয়স 32 থেকে 43 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে, অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই শেষ হচ্ছে 27 জুলাই, বাছাইকৃতদের পার্সোনাল ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র বিস্তারিত কল লেটারে জানানো হবে। কর্মখালী শুনলেন।

শ্রোতা বন্ধুরা, আমাদের সময় শেষের দিকে। জানিয়ে দিচ্ছি টুকরো খবরাখবর। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। একটি ছোট্ট ব্যক্তিগত বিমান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ছাদে সজোরে আছড়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বিমানের ককপিট সম্পূর্ণ ভেঙে যায় এবং ডানা দুটি ছিটকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দুই আরোহীর দেহ উদ্ধার করে। রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের মধ্যে পড়ে আক্রান্ত হচ্ছে পণ্যবাহী জাহাজ। গত কয়েকদিনে কৃষ্ণসাগরে অন্তত দুটি পণ্যবাহী জাহাজে হামলায় মৃত্যু হয়েছে অনেকের। শনিবারও ওডেসা বন্দরে দাঁড়িয়ে থাকা আরও একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল বিদেশ মন্ত্রক। এবার যাঁরা ওই এলাকায় জাহাজে চাকরি করতে চাইছেন, তাদের কাজে যোগ দেওয়ার আগে ঝুঁকিগুলি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিল বিদেশ মন্ত্রক। রবিবারই এ নিয়ে অ্যাডভাইজারি জারি করা হয়েছে।

ভারতীয়দের জন্য নেপাল ভ্রমণ এখন আরও সুবিধাজনক। এতদিন 100 টাকা পর্যন্ত ভারতীয় নোট নিয়ে যাওয়া যেত নেপালে, তবে এখন থেকে 200 এবং 500 টাকার নোটও সেখানে নিয়ে যেতে পারবেন ভারতীয় বা নেপালি নাগরিকরা। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নেপাল রাষ্ট্র ব্যাংক। ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে চাপ যতই থাকুক তাঁর সামনে তা বাধা হয়ে দাঁড়াতে পারে না। শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়ে 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন মীরাবাই। গ্লাসগোয় মহিলাদের 48 কেজি বিভাগে তার এই সাফল্য। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি আজকের রাত্রকালে। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক, ভালো থাকবেন, নমস্কার। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্ন কক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটি খসড়া, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্ক ফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাই এর অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আগামীকাল আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানে তারা অবৈধভাবে দখল করা হয়েছে।
2: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হয় আর মাই স্পঞ্জ সে ইয়া সাফ সন্দেশ দেনা চাহতা হুঁ भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था।
0: দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতি ভার্মা, লতা সৌদি, সন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন।
3: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने मां भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তত্ত্বও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদপালি এবং রাজ্যের ক্যানিং এর মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনের স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা বলেছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিয়ম রুখতে আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এটি 2024 সালের মূল আইনের একটি সংশোধনী। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই বিলে অনিয়মের দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়াও দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেখানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মন কি বাত অনুষ্ঠানে 136তম পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কারগিল বিজয় দিবস উপলক্ষে দেশের সাহসী বীর সৈনিকদের স্মরণ করে তিনি বলেছেন, প্রতিরক্ষা উৎপাদন, প্রতিরক্ষা রপ্তানি বা বন্ধু দেশগুলির সঙ্গে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে ভারত ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি নিরাপদ, সক্ষম ও আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরও দৃঢ় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ক্রমাগত তার প্রযুক্তিগত ক্ষমতা শক্তিশালী করছে। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীতে ভারতীয় শৈলীতে নির্মিত INS মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ যুক্ত করার বিষয়টি তুলে ধরেন। এই আধুনিক যুদ্ধ জাহাজটিতে ব্যবহৃত 75% বেশি উপকরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রধানমন্ত্রী একে আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। চলতি মাসে DRDO-র পিনাক লং রেঞ্জ গাইডেড রকেট সফল পরীক্ষা, কিছুদিন আগে DRDO-র কুশা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এর জন্য প্রধানমন্ত্রী ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধ্যবসায়ের প্রশংসা করেছেন।
1: मेरे प्यारे देशवासियों, अगर आपसे पूछा जाए कि भारत के कितने तरह के म्यूजिकल इंस्ट्रूमेंट्स हैं, तो आप सोच में पड़ जाएंगे। ऐसा इसलिए क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनसे जुड़ी परंपराएं हैं। इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंग प्रेंग। यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में 3 तार होते हैं। इससे निकली धुन बहुत मधुर होती है, जो सरोद से मिलती जुलती है। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी। ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प, आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंग प्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे। कोकबोरोक फोक सॉन्ग्स, बाउल सॉन्ग्स, बंगाली फोक उन्हें खूब भाता है। अब मैं आपको एक छोटी सी क्लिप सुना।
0: অনুষ্ঠানে ত্রিপুরার কিংবদন্তি প্রবীণ লোকশিল্পী সূর্যকুমার দেববর্মা বা সৌদাগর দেববর্মা এবং চংপ্রেং বাদ্যযন্ত্রের অনন্যতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্যাচ দ্য রেইন, খেলাধুলোয় ভারতের সাম্প্রতিক সাফল্য, কেরলের অক্ষর কন্দুক প্রকল্প, বিজ্ঞান অলিম্পিয়াডগুলিতে দেশের তরুণ প্রজন্মের সাফল্য, জম্মু কাশ্মীরে ওয়াগো মাদুর তৈরি শিল্প, স্বসহায়ক দলের সাফল্য সহ আরও বিভিন্ন বিষয় প্রতি মাসের এই অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগরতলার বরদোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 136তম পর্ব শোনেন রাজ্যপাল ইন্দ্রনাথ রেড্ডি নাল্লু। অনুষ্ঠান শোনার পর রাজ্যপাল বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে মন কি বাত শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, বরং দেশের প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের মধ্যে এক অনন্য সংলাপের মাধ্যম হয়ে উঠেছে। এ উপলক্ষে গতকাল 13 প্রতাপগড় মণ্ডলের 51 নম্বর বুথে উপস্থিত থেকে স্থানীয় নাগরিকদের সাথে প্রধানমন্ত্রী মন কি বাত শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতী জেলার রাধাকিশোরপুর বিধানসভা এলাকার আরকেপুর মণ্ডলের 55 নম্বর বুথের জামজুড়িতে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠান শোনেন। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন নিজের বিধানসভা কেন্দ্র নলছড়ের 7 নম্বর বুথ এলাকার দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে মন কি বাত শ্রবণ করেন। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন লালজুড়ি পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী মন কি বাত দলীয় কার্যকর্তা সাধারণ নাগরিকদের সাথে নিয়ে শোনেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কারগিল বিজয় দিবসের 27তম বার্ষিকী উপলক্ষে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ঊনকোটি জেলার কৈলাসহর এবং দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে গতকাল যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কৈলাসহরের RGM হাসপাতাল সংলগ্ন কারগিল কর্নারে ভারতীয় প্রাক্তন সেনা লীগ ও কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারগিল যুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি 2 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া আসাম রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা শহীদদের সম্মানে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। জোলাইবাড়িতে বিজেপির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কারগিলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মৌন মিছিলে অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম VP 2026 অংশগ্রহণকারী যুবক যুবতীর সঙ্গে গতকাল মত বিনিময় করেন। ত্রিপুরার পশ্চিম সিপাহী জেলা ঊনকোটি খোয়াই সহ 6টি জেলায় মাই ভারতের উদ্যোগে কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ উদয়পুরে গতকাল এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ভারতীয় মজদুর সংঘের 72তম প্রতিষ্ঠা দিবস অঙ্গ হিসেবে ঘুমতি জেলা কমিটির উদ্যোগে উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত হয় রক্তদান শিবির। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের রানী মীরাবাই চানু দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন। তিনি মহিলাদের 48 কেজি ভারোত্তোলন ইভেন্টে মোট রেকর্ড ভাঙা 190 কেজি ওজন তুলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার এই অসাধারণ অর্জনে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন রাত 7টা বেজে 55 মিনিটে।

0: Tinaruk nanu na hari tang chef ceri naik reng nonton nilekan ni tuidul Mumbai kaisa task force songsana ni bo shaklai mani montri bokrok. Montri bokrok Narendra Modi miaman ki baat panda panda ni phil shara thamji dok beremni panda u manja kha montri bokrok kargil bijoy shanor gei hakotoni hakotor shengrak rokno moituk lai ei shaka bharat hakotor hamkrai ni katal kusugo shogai kha montri bokrok shaka o shalono joto bolai ki shawo te hakotoni hakotor birindia rokne shamong kaham rokne kokno moituk lai o montri bokrok tongkasang kaham te bai thang sukjak bharat namai ti shanano naharei teibok rak lai nani bagai hakotoni luk rokno kobokha bo shaka o bishiwo kaisa alaida surjo bijoy যাত্রাবো জুগালি জাখা শালকিসা সকাং ভারত হাকতনি রংশেংক্রা রক্ক ভারত নিস নামজাক আইএনএস মহেন্দ্রগিরি জবানি জাহাজ নথেবা মানে কক্ন বখুরসাকা মন্ত্রী বক্রক বিনি ককনারকমাও অতালন ডিআরডিও নি কাহামকে আমজক মুনি কক্ন বখুরসাকা আবনি বাগি মন্ত্রী বক্রক ভারত নি সই সিনাইতে ইঞ্জিনিয়ারক নি কক্ন বলাই ককনারকা
1: मेरे प्यारे देशवासियों अगर आपसे पूछा जाए कि भारत के कितने तरह के म्यूजिकल इंस्ट्रूमेंट्स हैं तो आप सोच में पड़ जाएंगे ऐसा इसलिए क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनसे जुड़ी परंपराएं हैं इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंग प्रेंग यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है बांस से बने इस वाद्य यंत्र में तीन तार होते हैं इससे निकली धुन बहुत मधुर होती है जो सरोद से मिलती जुलती है कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी थी ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प आज उनका प्रयास रंग ला रहा है वे चोंग प्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे कोक बोरोक फोक सॉन्ग
0: মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া আকাশবাণী নিমান কি বাত পান্ডা ও ত্রিপুরা নি চংপ্রেং তাম করেন সুরজ দেবর মানে কখনো খুশাখা আবনো কারিব বকেস দা রেন থংনি বাবায় ভারত নি হামক্রাই কেরল নি অখর কন্দুক তাং বতাং শৈশিলাম অলিম্পিয়া ঠাকত নি শিক্ষারক নি কাহামান মারি নখবই জুদা জুদা নাকুকমা বেচেব তুই ন কক না রেখা মিয়া আগরতলা বরদুয়ালি কুচুগ্রং নকনি অডিটোরিয়াম মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি মন কি বাত পান্ডানি ফিলসারা থামচি দক নকনাকা হাসতে ফাইন্দ্র সেনা রেড্ডি নালো পান্ডা খনামানি উলো হাসতে পাশাকা শালকদংমা রমই মন কি বাত রেডিও নি পান্ডা সিমিয়া আব হাকতনি মন্ত্রী বক্রক তাই লুকু রকনি বিশিঙ্গ কাইসা নাঙ্কুক মানে কক সালাইমানি নাম রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইমিয়া উদয়পুর সংসারজাক থই রিমা শিবির ন চেঙ্গে রেখা ভারতীয় মজদুর সংগনে ফিল্স নি চীন এই সংসামা সালনরগে গুমতি হাঙ্গর কমিটি নি চেতন ভাই উদয়পুর নি রাজস্বী কলাক্ষেত্র ও সংসাজাক অথই রিমা শিবির খরক নৈরানী কবাং লুকুরক বাই থাংমু সঙ্গই থই রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া সারিগ ভিডিও কনফারেন্সিং দেশা বাই ভিক্সিট ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নৈ সাই নৈ চিতগ মানজাক নাই শিখলা শিখলি রক বাই ককলাম সালাই খা ত্রিপুরানি সালথাং সিপাহী জলা উনকৌটি তাই খোয়াইন খুবই কায়দ খাঙ্কর মাই ভারত নি চেতন বাই অ সামং বতাঙ্গ দাদাক সিদাক ফুনুক জাখা সংসার জাক শিখলা শিখলিতে বাই থাং মুচুঙ্গই সামং তাংনাই রক মন্ত্রী বক্রক নি কক নারক মা খানা খা গ্লাসগো কমনওয়েলথ গেমস রানী মীরাবাই চানো হাকতর নি অঙ্গৈ পুইলা রাংচাক নি মেডেল মানখা ববরি রক নি ব্রী চি চার কেজি হিলিক নি ইভেন্ট সারা চুকুচি হিলিক তি সাউই অসকাত মানো রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মীরাবাই চানো ন খা কাহাম ইয়াফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলনি ডিভিশন লিগ ফুটবল বাতাইলাই মাবো ত্রিপুরা স্পোর্টস স্কুল তাই ত্রিপুরা পুলিশ নি মিয়ানি থংমুং দ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সংসাজাক অ থংমুং গ কাইসা কাইসা গোল খাই ড্র অঙ্গ বরক তাবুক নবাতিবানি কক তোমা বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তে নি বেবাক হাং কর ফেরাং কগৈ ওয়াতি ওয়াই মানো হনি হজাক মং রেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি তঙ্গানো থাম চিব্রৈ ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তমানি নৈচি বা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস কক ব্রক বাই কক তোমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি কক তোমা আওয়াই ইঙ্গানো সানজা দাম স্নি তামৈ সতী ব্রৈচি বাও
2: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রোক সংবাদ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

ততক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি। অনুষ্ঠানের শিল্পী ছিলেন ধীরেন বসু। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, বিষয় বিচ্ছন্ন ধন্যন্তরীর খেদ, পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা। শুনুন তাহলে পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান।

0: উদীয়মান নাট্য সংস্থা জাকাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে

0: পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
1: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলেই আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক ফর্ম। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

এতক্ষণ পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনলেন মনসা মঙ্গলের গান। বিষয় ছিল বিচ্ছান্ন ধন্বন্তরীর খেদ। পরিবেশনায় ছিলেন রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা।

শ্রোতা বন্ধুরা, আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুইয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে সন্দেহ হলে দেশলাই ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে ডেকে নিন। রান্না হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলুন। চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন। রান্নার সময় আগুনের উপর ঝুঁকবেন না। রান্নার স্টোভ টেবিলের উপর রাখুন। আবর্জনা ফেলবার পাত্রে গরম ছাই ফেলবেন না। আবর্জনা পুড়িয়ে ফেলুন বা পরিষ্কার করুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, গানে গানের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের জীবনের যা কিছু মুহূর্ত রয়েছে, যা কিছু কাহিনী রয়েছে, প্রত্যেকের জীবনে এক একটা কাহিনী রয়েছে, আর সে সমস্ত কাহিনীর মধ্যেই রয়েছে সুরের আনাগোনা, কথার হাতছানি। তো গান ভালোবাসে না এমন লোক তো খুঁজে পাওয়া বিরল, তাই জন্য গান আমরা সবাই শুনি। আর মনের মতো গান যদি হয় তাহলে তো কথাই নেই। তো সবাইকে গান শোনার আমন্ত্রণ। প্রথম গানটি শুনবেন গানে গানে অনুষ্ঠানের বাগি টু ছবি থেকে। গানের শিল্পী অঙ্কিত তিওয়ারি এবং শ্রুতি পাঠক। শুনুন তাহলে প্রথম গানটি, ছবির নাম বাগি টু।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন বাগি টু ছবি থেকে। তো বন্ধুরা, যে কথাটা হচ্ছে যে গান শোনা, আসলে গান শোনাটা একটা অভ্যাস। আর যারা অবসর থাকেন, অবসরের ফাঁকে প্রিয় গানটি শুনতে তারা কিন্তু ভুলেন না। আপনার অবসরে আপনি কি করেন? বই পড়া, গান শোনা বা খেলাধুলো, কোনটা করছেন? আসলে

একটা সময় ছিল যখন সবাই বই পড়ত, অবসর সময়ে গল্পের বই তাকে সাজানো থাকত, যেটা পছন্দ হতো সেই বইখানা নিয়ে গল্প বই পড়া। আপনার মনের কথা কি রয়েছে সেটা কিন্তু নিশ্চয়ই কোনো একটা কিছু অবসরের বিষয় থাকতে পারে, যে অবসরে আপনি সময় কাটাতেন আপনার প্রিয় শখকে নিয়ে। পরে গানে যাব। গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি আশিক বানায় আপনি ছবি থেকে, গানের শিল্পী হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে এবারে গানটি, ছবির নাম আশিক বানায় আপনি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন দিলওয়ালে ছবি থেকে। গানের শিল্পী ছিলেন প্রীতম এবং অরিজিৎ সিং। তো বন্ধুরা, শুনছেন গানে গানে অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান। অবসরে আমরা যে সময় কাটাই না কেন, আমাদের দৈনন্দিন কাজ কিন্তু আমাদের করতেই হয়। তাই জন্য ঘর থেকে বেরিয়ে পড়া সকাল সকাল, আর ইতিমধ্যেই যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন, কেউ কেউ হয়তো বেরিয়েও গেছেন, আবার কেউ কেউ হয়তো প্রস্তুতি সেরে নিচ্ছেন, একটু বাদেই বেরোবেন। তো যে যে কাজে বেরোবেন, সবার কাজ যেন ভালো হয়। আর অবশ্যই কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, কখনো গরম তো লেগেই আছে। তাই জন্য যখন যে সময়ে যে আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়া যায়, তার জন্য যা কিছু করণীয় সব কিছু সঙ্গে কিন্তু অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, যাবো পরের গানে। এবারে গান শুনবেন গোলমাল রিটার্ন ছবি থেকে, গানের শিল্পী অনুষ্কা মনচন্দা। শুনুন তাহলে এবারে গানটি, ছবির নাম গোলমাল রিটার্ন।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন গ্যাংস্টার ছবি থেকে গানের শিল্পী জুবিন গর্গ। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম গ্যাংস্টার।

শ্রোতাবন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। কথা হচ্ছে অবসর বিনোদন নিয়ে, কিভাবে আপনি আপনার অবসর সময় কাটান। আসলে আজকের দ্রুত গতির জীবনে অবসর সময়কে প্রায় আমরা অবহেলা করি, আর যারা গুরুত্ব দেন তারা কিন্তু অনেক ভালো, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক সবাই কিন্তু তারা কিন্তু অন্তত ভালো থাকেন। তবে আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই অবসর সময় কাটানোর। একটা সময় অবসর সময়কে খুব গুরুত্বের সঙ্গে দেখা হতো, কিন্তু বর্তমান সময়ে কাজের ব্যস্ত জীবনে অবসর যেন এক প্রকার বিলাসিতা। পড়াশোনা, পরিবার, চাকরি, দায়িত্ব, ব্যবসা, কৃষি, সমস্ত কিছুতে এত বেশি পরিমাণে সবাই জড়িয়ে পড়ছেন যে অবসরের সময়টা কোথায় বের করা অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু বের করতে হয় অন্তত নিজের জন্য। আমরা যাও পরের গানে। এবারে গানটি শুনবেন দিওয়ানা ছবি থেকে গানের শিল্পী কুমার শানু এবং সাদনা সরগম। কথা হচ্ছে গানের ওপারে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন জান্নাত টু ছবি থেকে। গানের শিল্পী ছিলেন সাফাকাত আমানত আলী। তো বন্ধুরা, আপনার অবসর সময় কি করছেন? অবসর সময়ে কিন্তু সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকা যায়। যে কোনো সৃষ্টিশীল কাজ আপনার মনকে অনেক বেশি সৃজনশীল করে তোলে। তাই জন্য সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ছবি আঁকা, কুটির শিল্প, বাঁশ বেতের তৈরি সামগ্রী, বা মনে করুন বাগান করা, ফুলের বাগান তৈরি করা ইত্যাদি কাজের সঙ্গে, কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা যায়। এতে কিন্তু মন ভালো হয়। যাবো পরের গানে। এবারে গানটি শুনবেন ইশক বিশক ছবি থেকে গানের শিল্পী আলকা ইয়াগনিক। শুনুন তাহলে এবারে গানটি গানে গানে অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন জব উই মেট ছবি থেকে। গানের শিল্পী ছিলেন মিকা সিং। আর গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, তো অবসর অত্যন্ত জরুরি। অবসর সময় জীবনের এমন একটি অংশ যা নিজেকে চেনা এবং উন্নত করার রাস্তা দেখায়। তাই অবসর যদি পান তাহলে নিজের পছন্দের কাজটি করতে কিন্তু ভুলবেন না। পছন্দের কাজ অনেক রকম হতে পারে, গান শোনা, খেলাধুলো করা, ছবি আঁকা, বই পড়া, ফুলের বাগান করা বা কোনো সৃষ্টিশীল কাজে নিজেকে যুক্ত রাখা, অবশ্যই করতে পারেন। সবশেষ গানটি শুনবেন বান্টি অর বাবলি ছবি থেকে, গানের শিল্পী শঙ্কর মহাদেবন, সৌম্য রাও এবং সহশিল্পীরা। শুনুন তাহলে সবশেষ গানটি।

এতক্ষণ শুনলেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ দেশবন্ধনের অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন সারগাম অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠানে শুনবেন টরি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত সি আর ভেশ।

যতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন তরি রাগে খেয়াল এবং পরে শুনলেন ঠুমরি। শিল্পী ছিলেন পণ্ডিত সি আর ভ্যাস। শেষ হল সরগম অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তের খবর অনুষ্ঠান।

চেঙা সুজারা খানা লাইখা অনিতা জমাতিয়ানি রেজাকমং তাকুক স্বপন দেবরমা মারে হাতুক নিব কব ঘর মানি ফিয়া বা যে কক ঠাইক ব কব ঘর খা অ কক ঠাই নিরেজাক মং আং খানারে মানলি আবন বদলা তে কেসা রেজাক মং আং বন খানা রেখা কায়ে খাচঙ্গ অ রেজাক মং বন হামজা খানা হানে তাবু কাতে কাইসা এস এম এস ফাইকা বুকু কনিকা দেববর্মানি ব টাকার জলানি বুকু কনিকা দেববর্মা ব কয়কা সৌরভী দেববর্মানি সালছি বাইনি বয়ার কচাং ও রেজাক মং ন খার না বাকে বুকু কনিকা নজাক মং ইয়া ফার জাগ

পানি তাকু তে কুক সং আসক জরা খনা রজাখা সরবি দেবর মানে খরাঙ্গ সালছি বাইনি বয়ার কচাং অরজাক ন কবখা বকু।

কণিকা দেববর্মা টাকার জলানি কাই তাবুক নেতাং সার চাপমং আবন কৈহর নাইংখাই তা খুব ব্রিজেশ ব কৈহর কা উষা উষা নিবু মৌসুমি শিকা উষা বাই বিমল অংখানা আংখা চঙ্গ সবা কক সুং ফাইনন অখনা তত রেচাপ মুং হুমকে তাকু ব্রিজেশ খানা দিয়ে আং অনক খানা রে ওই দাম

pani ta khuk tai bukhuk shong nar khana oi tongo fm u join tani kok borok panda tabu khnar jakhi tongo khani ra chapung panda sms thi narok narok ni ham chak mani ra chap mong khnar namu chung khang kai narok kobo khori mano te narok kobo khor mani ra chap mong kobo khuru narok ni bumong kami tai বড় চাপ মুং নি কক থেকে সে স্রাইস রেখে সে দি তাই সব চাপ অবু কিসে স্রাইস রেখে সে গাঙ্কাই চেং অবন রুতুক থানিও কিসা কলাই উঙ্গু গাই তাবুক নি অর চাপ মুং আঙ্কানারে না নি থাঙি টং নং আনি খানি হাম চাপ মুং অর চাপ মুং ন কই খা চিত্ত দেববর্মা মুড়াবাড়ি সিমনানি হাইকে অর চাপমং নিন বাগে

আবাগনি তাকুতে বেখুক সং সেলচরা রচা পংখনা রচা খা বিশ্বনাথ দেবর মা তাই মানুষ দেবর মানে খরাঙ্গ নং আনি খানি হামচাক মানো অরচা পুন খানা বাকি কই হরনা ইংখা চিত্তরঞ্জন দেবর মা মুরাবাড়ি সিমলানি তাবনি রচাপ মুখা মাথিয়া খরাং অ রচাপ মুং খানা বাকি কয়না ইংখা সাধন দেবর মা তকসাপাড়ানি অ রচাপ মুং রচাপ নাই রকমখা বিপাশা তাই

আশা জলার চাপ মুখনার চাখা বিপাশা রিয়াং তাই সুকাং দেবর মানে খরাঙ্গ মাথিয়া খরাং রচাপুং অর চাপ মুং নক নানা বাগে কইনাইঙ্কা তকসাপারানি সাধন দেবর মা তাপু বিকি দেবর মা বাই বিবা দেবর মানে রচাপ মুং খনা রচাপ নাই তাই সব বুফুরো নং পাইপিনাই রচাপ মুং নক নানা বাগে কইনাই হিংকাই স্মৃতি দেবর মা মালিয়া মুরা ওকে তা বুক রচাপ নখলা রচাপ নাই তেইশা বুকরু নাই নাই

0: Hello.
1: Hello. Hello.
0: Hi. আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস তাই কানাডা তে মেক্সিকো না আও বেলাইকে হামবাই চাখা আও হামবাই আঙ্কা চেক এসে শুয়ান অবন লগে লগে তানে রেখা. Okay.

0: হ্যালো,
1: হ্যালো, কোনিকা সাই টংপেরু?
0: আচ্ছা, দশ আপনি দি
1: বুক অফ কিং লাইন মার্কেট ডিস্টার্ব।
0: ও
1: কোন কোন অপরন কোনা সাংঘাতিক ডিস্টার্ব?
0: ও হ্যাঁ,
1: আবার হুকু 48টা টিম,
0: 48টা ও বাচ্চা খা মেলে কে হামবাই কাই চিনি কাইনি। ফুটবল হামজাক নাই রক্ত অবনো খারি ওই নাই খা বরক্ত সাইমানে কক গাম হাই কেন চিনি বুক কনিকা অবনি কক ফিল সই খে রেখা মনবাকে বন বেলাই খে হামবাই তাবু সব দং নাইগ্রা না হাই নাই। হ্যালো,
2: হ্যালো,

0: আপনি তা হুতে পুকুক সং যে ফুটবল হামজাক নাই ফুটবল নাই নাই তাই থাং নাই ইসের সেকাং ফুটবল ওয়ার্ল্ড কাপ উই থাং মানে আপনি তুই না তিনি চিনি সুমুং পান্ডা এবার কুইজ পান্ডা আং খালাই দঙ যে মানসাক সুমুং সঙ্গে দঙ আসে কুতুক কুতুক সঙ্গে আপনার খালাই খালাই না সঙ্গলাই ফাইদে সাইমান লাইন সাল কিসে সঙ্গে থাকা মোটা বুক চিন্তানি ও লাইবু মা সঙ্গে থাকা অবনি বাকি বসে বড় রকনি টংথক মংটংমানে আবনো নাইনানি বাকে আবনো নাই বরকনি হামজাকমানি হাকতর কপ্লাই অংথং নে বরকনি মুচুক মংটংমানি অবনি বাকে বসে কবর উংলাইমানি ও ওয়ার্ল্ড কাপ 2026 পাই থাকা পিয়াবা যেন পাই থাকা হিনি সেমন পিয়াবা অর সাবু কপ্লাইং খা গাইবসু হাক্তর আর মানজা খা দাম দাম গবং সাইমানানি দংলা না আপন তিন যেন যে কিসা সিন অ জরা কিসাও যেন বসু সিলাইমান বসু বরক রক সিয়াব যেন কিসা নাইলেন হ্যালো হ্যালো
1: কনিকা সাই দংফেরু
0: দয়া কন সাদি চাকা বেলা কে হামবাই ও চিনি ডিস্টার্ব
1: হাইদা
0: ও আঙ্ সাই মেয়াঙ্গ দাবো হাইং দো হ্যাঁ বেলা কে হামবাই

0: হ্যালো,
1: হ্যাঁ শাবংখা, নাইকল নাই রক নো সাই খা নক ওয়ার্ল্ড কাপ নি থাই ওয়ার্ল্ড কাপ ফাইনেল হাক্ত রকমানি হ্যালো ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনেল বকাইনি হাক্ত রকমানি
0: বাইরে

খাবাংনি তাকুতেই বুকুক সঙ্গন বেলাইখেন লামসগ হাই নহাই তাবুক আতে কেসা পান্ডব থাকলাই দো আবহে নরক হামজাক মানি খাতুমা আর নরক নরক হামজাক মানি খানা মুসংমানী রচাক মূল নরক কক যুক্তি গরম হরদি আংবাই সাহরদি তাই আং নরক খানা দিনে হিন্দি বোখানা উইমান তাই কক বরক খানা উইমান নাই।

0: না কারসানো কাইসা থাইসিং আংসামনি যে কুমার সানুতে আলকায়া কিংনি খরাঙ্গ হনে অরচাপুং ফিয়া বা অব উদিত নারায়ণ তাই পূর্ণিমানি খরাঙ্গসে অরচাপমুং হাঙ্কাই তাবো খাই নহাই তেতাংসা রচাপমুং সাবনি খনারি মান নাই নাই লাইগা না হ্যালো
1: দিবর কাহাম পাই মুং আঙ্কেল রেবতী মোহনে
0: তামুঙ্কা বুমু
1: আঙ্কেল বাই রেবতী মোহনী
0: রেবতী মোহন কে জাগানি মুং দে
1: জাগানি মুং কাই রেবতী মোহন
0: বিয়াং সাব
1: বিয়াং দুমুর ফাসিঙ্গ
0: ও দুমুর
1: দিকি
0: দ দ বড় চা মুং খানা নুচ
1: গান খানা না বাগে কল খেমেনি বাই ক কয়া মডি গান জে সাপানো দিদি জে নিনি সাজা কানে
0: কয়া মতনি জে সর চাপ মুং নাইলাই কয়ামত তামুদ চাপ মুং

0: अच्छा जरा जंग रचा पंखना लाइक है तो के कब तक चुप रहूंगी मितवा भूल ना जाना खरंग रखा मोहम्मद अजीज ऐसा खना तक तो रचा मुंग हाँ जंग ताकु रोटी रंजन जंग ना कोई हर का ते और रचा मुंग ना बिनी लोग ऐसा ना जंग या पर का भाई दिखा है ना है शब्द निकोग दुख तंग नहीं लेने हेलो
1: हेलो
0: ही Sabong ka?
1: Dipo ka ham.
0: Dipo ka ham. Lam so ko no no, chini panda wo.
1: Nono po lam so ko.
0: Bore chap mong kra nam chung sakra di.
1: Ani chini mong kai yang piwan na li shalu muratin.
0: Shalu? Shanu da shalu?
1: Shalu muratin.
0: Shalu muratin. Piwan na li?
1: Piwan na lo kami.
0: ติวันเดลพายชิงรงนี้ฟุ้นรกไข่ไทยอ่ะไปไล่แค่หำใบหนึ่งกอลไข่จังไปเกิดมาบ้างไ
1: งอ่างบนนุ่งใบจีนุ่งพร้อมมันเองก็ตามกงตุงมากรุง
0: อ่ะ
1: ก็ตามดาราที่มีที่มีพันยี่เราต้องใช้มันเน
0: าะดาก่อนไปไล่แค่หำใบหนึ่งที่นี่หาเกิด
1: มาบ้างไง
0: งั้นบอกจะมึงขนาดไหนก็ฮินดีซีมีอ่ะตัวก็กรุบขนาดวิมานอ่ะ
1: ก็บล็อกใครมันเนาะตาบุกตัวนั่นเนี่ยหันดูว่าที่นี่ขาดตรงมาสามุไปแก่ไปเลยขนาดนั้นยังที่นี่ตาคุกดีมั่นเลยขาดที่จางนี่บางอีกโอ้รู้สามุขนาดนั้นที่ก็คิดถึงมันจ้ะ
0: อ๋ออ่ะก่อนหามใบเบลัยแค่หนึ่งโอ้รู้จักมุขนาดตัวตกนกอีมันนี่บางอีกเก็บนายพันนาดมุช
1: ang ya panai ani takuk perjudi yang candi bazar yang bilu ni ya bekhakta ke takuk mo tilal riang abu loki sora bilu ni ya bekhak ke sini bai on loki tong yang cinani
0: hei
1: buku wakit tong cinani bai bani bisram ganja gani bai te khorosa tong takal jalane konika takuk jai kumar borami bagang ya faro or tamu
0: do akon khana oi tong ding ke pai thak jala
1: nung bai ekdum ha ok ma sala ta
0: tini no poila na
1: tini poila
0: bele ke ham bai na no ane ham chak mong ya faro na no kay hay keno ni ni da chap mung no ang tapuk ning je boro rokno ya phana mu chung kha ang tapu oi da chap mung no borok no ya khari no ang khana ri sine hambai
1: hambai
0: hay ke chine ta khuk shalu murashing ti wan dal ni bo or chap mung no koi hor ka bimol de por mani chap mung khati jak ni ni bagai or chap mung no bo bu mung sai ra kha sap sap no bo ya phar ka kai phai di nor jot ni bagai or chap mung ya phak chak

0: আশোচনা রচা মঙ্খনা রেজা খা বিমল দেববরমানি খাতে যাক নিনি বাগৈ অরচা পূর্ণ কৈহর খা শালুমুরা সিং তিওয়ান দালনি দৈব ইয়াখরাই নি গবাং মা তাকু বুকুক সমন অরচা পূর্ণ ইয়াখর খা হাইন হাই করনি নেলাইন সাপতং কপতুক হ্যালো হ্যালো হ্যালো খাই দো আংসারি খাও খাও সাবং খা বড়নি কিছু সাগ্রা দি
1: পুইলা
0: পারানি
1: পারা
0: দি নবন্দু পারা ও তাম্বু মুখা
1: দেপুরমা
0: ও দোকন গাই নচাপ মানখানা না মচুং খাই মানু খুদ কি কানন খুদ্রত কি কানন
1: আচ্ছা
0: আও আও দোয়া কন খানা রুয়ানো

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা দুটো অবধি মুলতবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড করলেন তিনি। রূপ পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা, ভারোত্তোলক মীরাবাই চানু, চানাম্বম ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারকে গ্লাসগোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জয়ের জন্য অভিনন্দন জানান।
1: भारत की सुश्री मीराबाई चानू ने वेट लिफ्टिंग की 48 किलोग्राम वर्ग की प्रतियोगिता में स्वर्ण पदक जीता है। इस प्रतियोगिता में श्री ऋषिकांत सिंह चनम बम तथा श्री राजा मुथु पांडी ने उत्कृष्ट प्रदर्शन करते हुए रजत पदक जीता है। मैं सदन की ओर से जीतने वाले सभी खिलाड़ियों को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई तथा भविष्य के लिए शुभकामनाएं देता हूँ।
0: এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুললে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অন্য কোনো প্রসঙ্গে কথা না বলতে অনুরোধ করেন এবং বিরোধীদের সহযোগিতা কামনা করেন। শ্রী বিড়লা সতর্ক করে বলেন, সদস্যদের আচরণ সংসদের মর্যাদা ও শালীনতার পরিপন্থী হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
1: मैं कुछ दिनों से माननीय सदस्यों के विहार आचरण को देख रहा हूं। ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
0: দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন। বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়। বেলা ১১টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান এবং বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। জেডিইউ নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।
2: হিউম্যান ইন্টারভেনশন কম হোনা চাহিয়ে, লং টার্ম সলিউশন কিয়া হ্যায় তো অভি কা হোগি, লেকিন পার্মানেন্ট ইয়ে ফুল প্রুফ এক্সাম হো, জিতনা টেকনোলজি ইউজ হোগা और ह्यूमन इंटरवेंशन कम होगा उसी से आप फुल प्रूफ एग्जाम की तरफ जाए। प्रधानमंत्री जी ने डे वन से बच्चों के कंसर्न को एड्रेस किया और ये जो टास्क फोर्स बनाया है, ये टास्क फोर्स आपको जो भी मैकेनिज्म देगा वो फुल प्रूफ एग्जाम की तरफ जाएगी।
0: বিজেপির সাধারণ সম্পাদক রাজ্যসভার সাংসদ তরুণ চুগ বলেছেন, পরীক্ষার অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই আবেদনগুলি শুনানির সম্মতি দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক আবেদনও অন্যান্য তালিকাভুক্ত মামলার সঙ্গে নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেন, সংবিধান দেশের সমস্ত নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ বার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ভারতের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্প পরিচালক হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। 2015 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের প্রয়াণ বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সমাজ মাধ্যমে এক বার্তায় আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পর আজিজি এই মন্তব্য করেন। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজ মাধ্যমে আরাকচি অভিযোগ করেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেভিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশে স্পেনে 75,000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীকে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই সিদ্ধান্তের লক্ষ্য। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 এবং 2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রৌপ্য পদকও জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রৌপ্য জিতেছেন এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রৌপ্য জয় করেন। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, যার মধ্যে 1টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এটি সাগরদ্বীপ থেকে 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা 2টা অবধি মুলতবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদন আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ বার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা 3টি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপ পেয়েছেন ঋষিকান্ত সিং। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরকে অনুষ্ঠান।
1: হাপিং নাই সিং দং দি আবার হংকাই মানুষ সিং খাহে মা দং তা বুসুক নি বসা বোমা দা না বুফা
2: বসুনি বোমা খাই আমি দাবরানি বোমাতা
1: ও
2: হাই
1: ন
2: টানাই
1: মা তো নাই দা এখন বাই হাম বাই
2: হাম বাই।

0: হাইকে সুখজরা বিমল বা বিমল দেবর মাতাই মানসী দেবর মানে খরাঙ্গ হাপিঙ্গ নাইসিং তং দিয়ে খনা তক রেচাপ মং যেন খালাইকা ফাইডি হাইনহাই কক দুক সাব তং নাইগেনা তে তং সাতং রেচাপ মং যেন খাই মানক হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ সাবং
1: মহারানী রাজু
0: ও বাহাই দো রাজু যতন সাহরি দা কিসা ক্লিয়ারিং হানি না খাই মানুষ ফাট ফাট সারি পড়ে চাম খাই
1: আবো ইয়ে যে লাশি কানানি মেরি না খাতি মানে আবো দুসা মঙ্গল রি রিস্তি মাদান হিন্দি পক্ষে নি
0: ইয়ে দি লাশি কানা বড় চাপ মু
1: এ মেরি না খাতি কলেজ কি হিন্দি সমান
0: ও ইয়ে মেরি না খাতি দ আকন আং না এনে অবু খানারে নন বাকি আন দ আকন
1: হাম বাই মাদা
0: ই ই হাম বাই কাই আং অর্ডার চাপ মুং খনারে নানি বাকি সাকথারে তঙ্গ চিনি তাকু রাজু কই হরমানি তাকু রাজু হুঁকে মহারানী কাই আং খাচঙ্গ বিনের চাপুনো আং খানারি মানানো হনাই আংকাই খানাই নাই দিয়ে অর চাপম চেনে তাকুক রাজু মহারানী কবক মানে ইয়ে দিল আশিকা না তকে নিরে চাপমং

0: हेलो,
1: কর্তলা নিজেস ভাই
0: দেখো
1: মানে গান কথা ইনকা মতো আর দেখো প্যারে।

0: 보호자인가 할머니까.
1: 아, 무지가. 또 괜히 보면.
0: 까까까.
1: 아, 너 아까 난 루도 그네게나.
0: বেলেকে
1: হাম্বাই তাকো ব্রিজেশ বস পিয়ার সে মেরি তরফ না দেখো পিয়ার হো যায়গা ওর চাপুং ন ব কয়খা খানারেন বাকে আং খানারেন বাকে অব সাকথারি তগো তাই বেলেকে হাম্বাই তাকো ব্রিজেশ নেন ওর চাপুং আনো ডেডিকেট খাইম বাকে তাই আনো কারিব দে যে বড় রক্ন ডেডিকেট খাইকা যতনি বাকে ওর চাপমুং ইয়াফার চাকি তঙ ওর চাপমুং খরং রেখা আলকায়াকনিক তাই কুমার শানু তাই ও অব ওর চাপমুং চমৎকার তকেনি।

0: Kapani takutai bukuk shong narok ano tini pandani puila nishimi tabuk sak jara logeri tongma bagai belake hambai tai kok dukti narok je mansak kerengka tai ano logeri kha ani o narok bai kok salai man kha tai narok ni hamsak mani
1: শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরকি অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ।

0: prices, the Sensex climbed 656 points to 76,716, while the Nifty rose 189 points to 23,956 when reports last came in. In the broader market, at the National Stock Exchange, Mid-Cap 100 Index surged over 1%, while the Small-Cap 100 Index soared 1.2% a short while ago. The United Kashmir People's National Party, UKPNP, today called on the Pakistani authorities to exercise restraint and refrain from using force against peaceful protesters participating in the long march organized by the Joint Awami Action Committee, JAAC, from Rawalpindi to Muzaffarabad in Pakistan-occupied Jammu and Kashmir, POJK. The UKPNP said over 40 people lost their lives since June the 5th amid ongoing unrest in the occupied territory. The march came after talks between JAAC and Pakistani authorities failed to produce a mutually acceptable outcome, prompting a renewed call for public mobilization. The organization urged the United Nations, the European Union, the United States, the United Kingdom, Russia and the wider international community to actively support efforts aimed at protecting civilians and promoting a peaceful resolution of the dire situation in POJK. On the other hand, amid criticism over suppression of fundamental freedoms, the Legislative Assembly elections are currently underway in POJK. News just in, Rajya Sabha has been adjourned till 3 p.m. and Lok Sabha has been adjourned till 5 p.m. Today is the death anniversary of former president and renowned scientist Bharat Ratna Dr. APJ Abdul Kalam, popularly known as the Missile Man of India. Dr. Kalam is remembered as one of the greatest teachers ever. He played a pivotal role in India's defense and space research development. More from our correspondent.
1: Born on 15th October 1931 at Rameshwaram in Tamil Nadu, Dr. Kalam specialized in aeronautical engineering from Madras Institute of Technology. He made significant contribution as project director to develop India's first indigenous satellite launch vehicle, which successfully injected the Rohini satellite in the near-Earth orbit in July 1980 and made India an exclusive member of Space Club. The former president was also responsible for the development and operationalization of Agni and Prithvi missiles and for building indigenous capability in critical technologies through networking of multiple institutions. Dr. Kalam was one of the most distinguished scientists of the country, with the unique honor of receiving honorary doctorates from 30 universities and institutions. He has been awarded the coveted civilian awards Padma Bhushan, Padma Vibhushan and the highest civilian award Bharat Ratna. Dr. Kalam became the 11th president of India on 25th July 2002. Aman Yadav, Akashvani News, Delhi.
0: In shooting, India's Isha Singh grabbed the gold medal in the women's 25-meter pistol event of the ISSF World Cup Rifle Pistol Shotgun in Hangzhou, China today. She upstaged Olympic medalist Manu Bhakar, who took the bronze, to complete a double podium finish for India. The 22nd Commonwealth Table Tennis Championship 2026 commenced in New Delhi today. Addressing the inaugural ceremony of the event, Delhi Chief Minister Rekha Gupta said Commonwealth Table Tennis Championships are an inspiration for everyone that will serve to strengthen relations among participating countries. And now before we end the bulletin, the headlines once again. Government introduces Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 in Lok Sabha. Proceedings in both houses of parliament disrupted amid opposition ruckus. Union Parliamentary Affairs Minister Kiran Rijiju says preventing discussion on such important issues will send wrong message to the country. Global crude oil prices plunge around 6% after United States and Iran pause military strikes. Weather Department forecast heavy to extremely heavy rainfall in parts of Odisha, Chhattisgarh and Gangetic West Bengal as deep depression forms over Bay of Bengal. Indian shooter Isha Singh clinches gold in women's 25-meter pistol event at ISSF World Cup. Manu Bhakar settles for bronze. And with that, we end the midday news.
2: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ আকাশবাণী বেলুনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান সাহিত্য পাঠের আসর। অনুষ্ঠানে আজ শুনবেন গল্প পাঠ প্রেম পত্রের তৃতীয় পর্ব, পাঠ করে শোনাবেন দেবাশিস চক্রবর্তী।
3: আজ প্রেমপত্র গল্পের তৃতীয় ভাগ অর্থাৎ শেষ অংশ। ওপর দিকে আকাশ চেয়ে যেন তারাদের সাক্ষী মানলে, হঠাৎ তোমার কবজিটা চেপে বললুম, এসোই না, বেশিক্ষণের জন্য তা না, আমার কথাগুলো যে খুব জরুরি। অনায়াসে হাতটা ছাড়িয়ে নিলে, দ্রুত পাশ কাটিয়ে চৌকাঠে পা রেখে বললে, আজ নয়, কাল সকালে আসবেন। আর আর দেখুন, তোমার গলা এখানে একটু কেঁপেছে, দেখুন আমাকে যত খারাপ ভাবছেন আমি ঠিক ততটা খারাপ নই। বেদ খাওয়া জন্তুর মতো মাথা হেঁট করে ফিরে এসেছি। কনক, আজ তোমার কথাটাই তোমাকে ফিরিয়ে দিই, যতটা ভেবেছিলাম আমিও ঠিক ততটাই খারাপ নই। মিছিমিছি সেদিন ভয় পেলে কেন, পেলে যদি এত কেন যে ভয় হিতাহিত জ্ঞানহীন করে, অন্যথা পাড়ার রকের মুরব্বী অপদার্থ ছোকরাটার সঙ্গে সাত দিনের মধ্যে পালানোর মতো ভুল তুমি করতে না। এ কথা আমি পরে বারবার ভেবে সুখ এবং দুঃখ পেয়েছি যে ভালোবেসে নয়, আমার হাত এড়াতেই তুমি চূড়ান্ত দামে একটি লোকসান কিনেছ। পাড়ার অবশ্য তোমার পলায়ন নিয়ে অনেক মুখরোচক গুজব তৈরি এবং ফিরি হয়েছিল, তার মধ্যে একটা ছিল তোমার মাতৃত্ব আসন্ন। তোমার কারণ তুমি জানো, আমার তরফ থেকে একটা কথা তোমাকে খোলাখুলি জানাতে চাই। সেদিন সন্ধ্যাবেলা যত চাঞ্চল্যই দেখিয়ে থাকি না কেন, আমরা শিক্ষিত ভদ্রলোক সব রকমের বাড়াবাড়িকে ভয় করে থাকি, বেশি দূর এগুতুম না। এক ইচ্ছা ছিল না, দুই সাধ্য না, আজ কবুল জবাব দেবার মতো নেশায় পেয়েছে, নইলে সাধ্যের কথাটা লিখতে কলম সরত না। যুথিকাকে একদিন বুড়ি গাল দিয়েছিল মনে আছে, যেদিন সে আমাকে আয়নায় মুখ দেখতে বলেছিল, ও বিছানা নেবার প্রায় এক বছর পরের কথা। একদিন আমার চোখ কান ঢাকা নীতিবোধের টুপিটা বিকালের হাওয়ায় উড়ে গেল, সন্ধ্যার ঘোর লাগতে বেরিয়ে পড়েছিলুম সেই সুখের সন্ধানে যা পণ্য, সন্ধান পেয়েছি কিন্তু সংগ্রহ করতে পারিনি, শুধু গান শুনে আর হার পান করে ফিরে আসতে হয়েছে। বোবা, বিবাস ইচ্ছাটা শরীর চেতনায় কিছুতে ধরা দেয়নি, যুথিকার সালসার শিশির ঠাট্টাটা সাঁদে কি সহ্য করতে পারেনি। শ্রাবণের মেঘ যেমন আকাশ ছেয়ে এবং প্রবল জ্বর শরীরের রক্তকণা ছেয়ে আসে, মৃত্যুর সাধও তেমনি আমাকে সেদিন পেয়ে বসেছিল। কোনো কাজে মন ছিল না, ভাবিনি সেই নিরাশা এবং নিষ্ক্রিয়তার সাঁড়াশির চাপ কোনোদিন আবার শিথিল হবে। হয়েছিল সামান্য কদিনের জন্যে, কিন্তু হয়েছিল। পরিবর্তনটা যুথিকার চালাক চোখ ধরা পড়েছিল। বিছানায় শুয়ে শুয়ে এক ধরনের আমোদ পাওয়া হাসি হাসত, মুখে কিছু বলতো না, কিন্তু চোখের পাতা কখনো ঠোঁটের কাঁচ করে, সেই হাসির মানে আমি পড়তে পারতুম। যুথিকা যেন বলতো, ব্যাপার কি, আগে ঠেলে ঠুলে নড়ানো যেত না, এখন যে বড় চটপট ভাব, সময় মতো নাওয়া খাওয়া, লেখার পেটে ধুলু জমছিল, হঠাৎ তিন তিনটে স্ক্রিপ্টের খসড়া তৈরি হয়ে গেল, চোখের পাতা দপদপ কাঁপত। যুথিকা যেন বলতো, জানি জানি এত উৎসাহের ইড়া পিঙ্গলায় কে বসে আছেন, জানি। প্রায় বছর ঘুরতে চলল, কনক এখনো তোমার খোঁজ পায়নি, তোমার লোকের সন্তাপে, তোমার বাড়ির লোকের সন্তাপে লজ্জায় এ পাড়া ছেড়ে গেছেন। শুনেছি তারা তোমাকে হিসাব থেকে খারিজ করে দিয়েছেন, পুলিশ কেস করবার মতো মূল্য তারা তোমাকে দিতে রাজি নন। একটি পাথরের নুড়ি কয়েকটি জল বলয় তুলে ডুবে গিয়ে পুকুর শান্ত স্থির, কিন্তু একটা হৃদয় এখনো শান্ত হয়নি। উপসংহারে তার একটা অত্যন্ত ছেলে মানুষের স্বাদের কথা শোনো, সব গিয়েছে তবে এখনো মাঝে মাঝে এই স্বাদের সহকারে একটি প্রিয় কল্পনার লতাকে জড়িয়ে দিই। কি কল্পনা জানো? একবার জীবনে আর মাত্র একটি বাড়ি তোমার সঙ্গে দেখা হবে, ঠিকানা খুঁজে খুঁজে তোমার বাসার দরজায় গিয়ে দাঁড়াব, টোকা দেব, না দেখা হতে তোমার মুখ কঠিন হবে না, ম্লান হেসে বলবে, ও আপনি। ম্লান হাসি কনক, কেননা চারদিকে চোখ বুলিয়ে ইতিমধ্যে দেখে নিয়েছি যে তুমিও সুখে নেই। অনেক উচ্চাসা ছিল যার মনে, অনেক প্রাণীর ফেনাজার চোখের কোন

0: দিয়ে উছলে পড়ত, এই হতশ্রী পরিবেশের হট্টগোলে তাকে চেনা শক্ত হবে। খুব রোগা হয়ে গিয়েছো, অপ্রতিভ হয়ে বললে, হ্যাঁ বড় একটা অসুখ থেকে উঠলাম, টাইফয়েড হয়েছিল, দেখছেন না চুলের হাল সব উঠে গেছে। জানি অত্যন্ত অনুচিত কল্পনা, একান্ত হীন, তবুই বিষাক্ত লালা দিয়ে মন মাকড়সা তার জাল বুনে চলে, ছিঁড়ে বেরিয়ে আসি সে সাধ্য নেই। একটি কর্কশ কান্নার শব্দকে অনুসরণ করে লিকলিকে রোগ এক শিশুকে দেখতে পাবো, জিজ্ঞাসা করব এরও অসুখ? মাথা নিচু করে বলবে, হ্যাঁ জন্ম থেকে রিকেট। চিকিৎসা? এবার জবাব দেবে না, এবং দেবে না বলেই অকস্মাৎ টের পাবো যার সঙ্গে ঘর ছেড়ে এসেছিলে সে সরে পড়েছে, তুমি একা। কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, কিন্তু ফিরেও আসবো খানিক পরে, ঘোরাঘুরি করে ফল আর টনিক ওষুধ কিনে এনেছি, সেগুলো হাতে তুলে নিতে তোমার চোখ ছলছল হবে। পরদিন আবার ফিরব, তার পরদিন আবার, বাস্তবে হয়তো সম্ভব হতো না, কিন্তু সবটাই যখন কল্পনা তখন একদিন তোমাকে আড়ালে ডেকে নিয়ে কিছু টাকা দিতে বাধা নেই, তোমার কুণ্ঠা দেখে বলবো, না দান নয় ধার, একটা কাজ পেয়ে শোধ দিও। কাজ? বিষণ্ন উৎসুক দৃষ্টিতে চেয়ে বলবে, কাজ কোথায় পাবো? অভয় দিয়ে বলবো, নিশ্চয় পাবে, তোমাকে এতদিন বলিনি, একটা ফিল্ম কোম্পানির সঙ্গে ছোট একটা পার্ট তোমাকে দেবে বলে কথা পারে পাকা করে এনেছি। বিশ্বাস করতে সাহস পাবে না, অথচ চোখ দেখে বুঝতে পাচ্ছি তো, বিশ্বাস করতে পারলে তুমি বেঁচে যাও। হয়তো সেই টানা পড়েনে তোমার চোখ জল এসে যাবে, হঠাৎ আমরা হাত দুটি চেপে ধরার মতো ছেলে মানুষই করে ধরা গলায় ধীরে ধীরে বলবে, আপনাকে আমি কিছুই দিইনি। তবু? কনক, তখন যে কথাটি বলবার জন্যে কল্পনার এই আয়োজন, তার এক বর্ণ কি সেই গদ গদ মুহূর্তে মুখে ফুটবে? হয়তো বলতেই পারব না কি পেয়েছি, কতখানি পেয়েছি, বেঁচে থাকার অভিরুচি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, জেনেছি এখনো তবে আমি ভালোবাসতে পারি, আমার যৌবন যায়নি। মুখ ফুটে বলতে যদি পারি, অবাক হয়ে তাকাবে, না দেহগত তুচ্ছ একটা পটুতা নয়, ভালোবাসা পাওয়ায় নয়, শুধুমাত্র ভালোবাসতে পারাই যে যৌবন, এ বয়সে এ কথা বোঝা তোমার পক্ষে শক্ত হবে। তবু লিখে রাখলুম এই ভরসায় যে কোনোদিন হয়তো বুঝবে, কেননা কনক তোমারও তো এই বয়সের অবসান আছে।
1: শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, আজ শুনলেন প্রেম পত্রের তৃতীয় পর্ব, পাঠ করে শোনালেন দেবাশিস চক্রবর্তী।

জলই জীবন, পরিশ্রুত ও বিশুদ্ধ জল পান করুন এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জলের উৎসের আশেপাশে বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে পানীয় জল সংক্রমিত হতে পারে।

মল ত্যাগের পর, খাবারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। সুস্বাস্থ্য বজায় রাখতে বাড়ির আশপাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খান, কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে তারপর ব্যবহার করুন।

ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি অনেক রোগ নোংরা হাতের জীবাণু থেকে সংক্রমিত হয়। মনে রাখতে হবে সব সময়, বিশেষ করে খাবার আগে ভালো করে হাত ধুতে হবে।

প্রতিদিন দাঁত মাজলে দাঁত ঠিক থাকে, দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে থাকলে সমস্যা দেখা দেয়, মাড়ি ফুলে যায়। খাবারের পর ভালো করে মুখ ধুতে হবে, তাহলে দাঁত ও মাড়ির সমস্যা এড়ানো যায়।

গরমের সময় স্নান করা আবশ্যক, তখন ঘেমে শরীর নোংরা হয়। জল সঠিকভাবে ব্যবহার করা শ্রেয়। কাজ থেকে ঘরে ফেরার পর সবাইকে হাত পা মুখ ভালো করে ধুতে হবে, যাতে ঘাম ও ময়লা দূর করা যায়।

প্রতিদিন চুল আঁচড়ানো স্বাস্থ্যের জন্য দরকার, ঘামলে মাথা ধোয়া ভালো। রিঠা আমুলকি মিশিয়ে চুলে শ্যাম্পু করা ভালো, অন্যের চিরুনি ব্যবহার না করাই শ্রেয়।

ঋতু অনুযায়ী পরিষ্কার এবং পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করা খুবই আবশ্যক। অপরিষ্কার কাপড় চোপড় থেকে চামড়ার সংক্রমণ হতে পারে, এছাড়া বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। শুনলেন কিছু স্বাস্থ্যবিধি।

আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান সুরমালিকা। অনুষ্ঠানে আজ শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়।

স্বরমালিকা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং এর অব্যবহিত পরেই শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণে রেলের শোন হল বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: for the Lucknow range, S. Kiran. The External Affairs Ministry summoned the Ukrainian ambassador, Dr. Alexandra Polishuk, following the attack on commercial vessel MV Omorafi, in which an Indian national was killed. Conveying its serious concern over the incident, the ministry condemned such attacks on commercial shipping in the strongest terms, underscoring their adverse impact on the safety of maritime navigation, freedom of navigation, and international commerce. A deep depression over the northwest Bay of Bengal has triggered widespread torrential rainfall across Orissa, disrupting normal life and raising concerns over flash floods and inundation. The Met Department has issued a red color warning for heavy to very heavy rainfall, with isolated extremely heavy rainfall in the state today. Several districts have recorded exceptionally heavy precipitation, with low-lying areas submerged and transport services affected. In Jammu and Kashmir, a fresh landslide today blocked the 250-kilometer strategic Jammu-Srinagar National Highway in the Udhampur district, while the main bridge in the Doda district was temporarily closed to vehicular movement after suspected cracks triggered a safety inspection. A fresh batch of 3,823 Amarnath pilgrims was allowed to cross the affected stretch after authorities restored one-way traffic on the highway. In Assam, the flood situation has improved as flood waters have receded in most of the affected areas. Benchmark domestic equity indices rebounded today and ended 1% higher. Sensex climbed 776 points to close at 76,836, while the Nifty rose 229 points to settle at 23,996. On to sports. In ISSF Shooting World Cup, India's Isha Singh grabbed the gold in the women's 25-meter pistol event in China today. She upstaged Olympic medalist Manu Bhakar, who took the bronze to complete a double podium finish for India. And two-time Olympian Sajan Prakash qualified for the men's 200-meter butterfly final after finishing as the sixth fastest swimmer overall in the heats at the Commonwealth Games in Glasgow today. The Indian finished second in heat two behind Scotland's Duncan Scott, earning a place in the eight-man final slated later tonight. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও করতে এখন সময় বিকেল 5:10 হয়ে 37 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন ব্যবসায়ী বিপ্লব কর।
2: নমস্কার, আমি বিপ্লব কুমার কর, সারা সীমা জোন এরিয়া, আকাশবাণী বিলোনিয়া, জীবনের গল্প। এই পর্বে আমি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা তুলে ধরছি। সালটি ছিল 1993 সাল। গুয়াহাটিতে আমি গিয়েছিলাম ব্যাকআপ মাধ্যমিক ক্রস নিয়ে, হিস্ট্রি। তখনই আমার মনে ভিতরে ধিক্কার ছিল, এত পরিশ্রম করার পরে নীরব এবং মন দিয়ে পড়াশোনা করে পাশ করতে পারলাম না, আমি আর পড়তাম না। পরক্ষণে 1999 সাল পরীক্ষাতে বসি, এক চান্সে সব বিষয়ে পাস করি, একে একে সংসারে হাল ধরি। এবং এতে প্রমাণিত হয়েছে সেলফ কনফিডেন্স থাকলে জীবনের সাফল্য অর্জন করা যায়। নমস্কার।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন ব্যবসায়ী বিপ্লব কুমার কর। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠান শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি মেহবুবা, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেব ব্রহ্মণ। অনুষ্ঠানের প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে, একে হিন্দি ছবির গান, ছবি মেহবুবা। গীতিকার নানন্দ বক্সী এবং সুরকার রাহুল দেববর্মন। এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবিজ্ঞান, ছবি ছিল মেহবুবা, গীতিকার ছিলেন আনন্দ বক্স এবং সুরকার রাহুল দেববর্মন। আর অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, শিল্পী দীপান্বিতা চৌধুরী।

এতক্ষণ পরিবেশিত হল লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানে পরপর তিনখানি লোকগীতি শুনলেন, পরিবেশন করলেন দীপান্বিতা চৌধুরী, আকাশবাণী বিলোনিয়া। এবারে ককবরক অনুষ্ঠান, আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রে ককবরক খতলবাই অবাইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম পন্দা খাই তুমি যত খাপং শোনো সঞ্জা জরণি বেলাই বেলায় খা কসুং খাহাম বাইয়াফার হনো আংখা খাই অনেক খাপং সং অজর যতন কাহাম তঙ্গই না হানাই তাই কাহাম না তঙ্গ পাইথন অবনং কাইথন ধানে সরি হনো খাপং সং আংবাই মঞ্জু হন্দি 8731875545 ও মঞ্জু মালাকে শহর দিন্দ্রণী মুং তাই নিকুমা তাই শহর দিন্দ্রণী অংশজক কক তাংমানি তিমানি লোপমানি খুলমানি ওয়ামানি চিরমানি নগ্নখুং খাতিমানি বানিয়া খাইমানি রুংমারি সুরুংমানি রসামুং ককতাং ককলব অমতই রঘু শহর দি অপান্দাব কেখাফাং সং তাবক্ত তাং বিলে জলা হুগনি সামুং খাতনি সামুং তাং পাইসাই তাং পাইয়া অবনি বিশিঙ্গ ওয়াতুই কোন জরাখা রূপ রূপ বাবো কোন জরাখা খরা খরা কোন জরাখা সেরা সেরা কোন জরাখা সাতুং তুংসুগু মার খেনো অবহাই নুকজাকি তংখা তাই অজরাও কুলুম কংরাই কুসুকমা আমতি রূপে মারব নুকজাগু তা মলাই ওয়াতি সিমানি ওল সাতুং নংলাহা আঙ্কে বা সাতুং তুংসুগি কলম তি ফেমান জরা ওয়াতি শিলাহা আঙ্কে বা কলম তুই তুই নাই তুই তুকুকলাহা আঙ্কে বা তুই কসাং নংলাহা আঙ্কে অবহায় দ্বারা আমা ফাইউ অবনি বাগৈ কলম তুই ফাইমান জরাব কলমই তোমান জরাব ওয়াতি ওয়ালা হাঁকলাই ওয়াতি ন কাতি দি বা কারি দি তাই হাই নহাই ওয়াতি ফাই সিজাগুনি ওলা সাতং তুংল হাঁকেব স্রাপসা সাতং ন কারাই দি অবহায়কে তোমার নাম তাই তুংসিগি হুনুই অজনো মানে তুই কসাং নুমানি চাইয়া নুং নুং চলা হাঁকলাই তুই কসাং বাই নগনি তুই নালবিনাই নুদি তাব অজরাও কবং মানো জাম্বি কাগজি মানথগো অব ন দালগিনাই কিসার সম রুইনাই মান খাঙ্কাই কুতুই দালিনাই বলিনাই নুদি বহক মুগিনাই অর চিনি তারদি তাই যে চিনি সারান থাকে কুরুক সেবি নাই কুরুক বুদুই ন সংলো হাঙ্কে কসাক খাও যেসব কসাক নাই আসুন কুতুই খানাই ও কুতুই নি চিনি স্রাম জাগু হেঁকে চিনি বাহেকে কুফুরং বা যে সালনি সিমি চিনি কুফুরং খা ও সালনি সিমি নো চিনি বরগনে হামারে মানে বেমার বা হামিয়া তুবি ফাইকা চুং কুফুর চক চক কুফুর নুগিনে চালানে হামজাগো বেলাই কতই আসুকলে কুরুক নি কতই আসুক তুইয়া চিনি তামঙ্গি তুই বা আসুক বাহেকা কুফুরং বা বন যাদের পদ নাংমানে বিথি দালই নাই বন কুফুর খাই যাগো তাই তুসলেরি তেসার যাগো অবন বাগিনো চিনি কবাং চালা হাঁকে আঙ্কে শাকনি বেমার যাদের পদ নুকজাগি ফাইও অবন বাগে চিনি না যেসব কারি দমনাই আসুক না শাকনি বাগি বেলাই কাহাম নিকে কুতুই বাই খাই মানো তাব নাই দিয়ে কুতুই বোতে আসুক হাই আগে না হাই কাহাম মান লিয়া কুতুই সংপুর কুরুক বুতিনি লগে যাদের পদ দাল বিদাল রক দালেরু আমতির অনুভব মকল কাজান নাইও নাঙ্গু কে নগ খাই মাল্লা হাঙ্কে বা সিনিজাক নি চুং মাল্লা হাঙ্কাঙ্কে বেলাই চাও এ খাবাং সং আং খা খাইও আনি ও মঞ্জুমা 8731875545 ও মঞ্জুমা বোধয় রাং সিকুড়ি না খরকসা আদং আমি মজানো নাইও আং সাইমা খাজে রাং বোধয় দাজাগিয়া না আং নাইও নু তমংখা
아, 떠먹나 니르 써먹던 사카이 되는 게도

Hello? Hello? Làm sao cô? খাপাং সঙ্গ তো সাইমান খানা ওর রিসার্চ করি অমন বাকি নাই কিসা দেরা মুখ ফাইকা নুং সামনে হলো আং আমজুগ নেখা যা সইন অব রাং করিন বাকি অব হাইংখা তাও তো রাং দায় রেফিকা তাও আচ্ছা শহরে তাম সানা মুসং পান দাও কারদি আচ্ছা খারদি এখন

0: Hambaisa
1: आ
0: बुनो
1: बेलाय बेलाय हम भाई बेलाय हम भाई कहा हमर समंग तांगशा खना का पंदावा अब हे ने चोंग चिनि पंदनक कोसक माने कुसु कलक का हम के छरे न्यांग खाखलायो कापंग सोंग मे मंजो हंदी 8731875545 ओ मंजो मा भाई मंजो माला के शहर दी मुंगते निकुमा ते शहर दी दिनो निवास क क ओ पंदावा के कापंग सोंग পুইলা অত কিসা দেরাম ফাইমানি ওলো তবক তো দেরাম তাই করিখা দেরাম কাগি থাকা কে বাংমই মাঞ্জু হন্দি তাই শহর দিন কক অ পান্দাব এ খাপাং সং এ তাবুক থাংমণি তিমণি জরা ও জরা ও নাইকির কি তোমার নাঙ্গনু তাই আবন লগে এসু তাংখে দং ইয়া চুং বিয়াংনি রং মান্নাই বিয়াংনি খাতিখে ফাইনাই অবহিব মাওয়ান সক নাই মানে খুনি যে মানে চুং মিখুদং থাইকদং থাইর খাংকে চামানি ওলো হাতেও ফালি মানু অবাদিব চুং মাল মাতা রি মানু মুসুক পুন তক ওয়াক রি মানু কে না দিদি ক চুং খা কাও যে মুসুক পুন তক ন হাইন ফিও গিচার খান কেনু অংথং হনই বহক পুং হনই হাইয়া কাহাম হিগাঙ্কে মুসুক পুইলা নং খা কাহাম জাতনি মুসুক নংনাই ও মুসুক ন পেকাম্ব মা খাইনাই মুসুকনি গোয়াইনক পশ্চিম কলক মাংনাই হাইকে দক্ষিণনি বয়ার কাহাম নংনাই মাসিংজর উত্তরনি বয়ারব কাহাম নংনাই নকবার শিবলা আংকে মুনাম সাম অং অংনাই তাই মুসুক বা গোয়াইনক ন কাহামকে ফারি শিবি মাতন নাই তাই কেসা মঞ্জু সবাইকে সবাং খানে গেল না লামসাগু শহরে খাপাং তামসান মজুং যখন সাইমান খা মানে পেরুজিত রিয়াং আনো শহর মানে হলো সাইমান খা যে রাং করি রাং দাফি মানজ মামা খা না না না না শহর দি
0: আবাকে
1: বড়ি মে এখন ও ওতলা খা বড়ি খা ওতলা বড়ি পেখা
0: আচ্ছা
1: আচ্ছা হাম ভাই হাম ভাই হাম ভাই হাম ভাই

আশুকদের রাখুন অপেক্ষা। আকাশবাণী বিলনীয় কেন্দ্র নি কক্সবাজার খতলবাই ওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সানজাক আহম পান্ডা বসকাউনি শুক্রবার তাই সহায় না আইমালাই ফেনো ও পান্ডাও যত ন খাকসুং খা হাম্বাই আকাশবাণী বিলনীয় অবল লগেন পাইখা কক্সবাজার পান্ডা। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন টক শো সানজাক আহম পান্ডা। শেষ হলো কক্সবাজার অনুষ্ঠান। আকাশবাণী বিলনীয় এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। অনুষ্ঠানে আজ শুনবেন লাভজনকভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ, এ নিয়ে বলবেন কৃষিবিজ্ঞানে স্নাতক প্রশান্ত দাস।

0: নমস্কার কৃষক ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনকভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ। আর এ নিয়ে বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিতে স্নাতক প্রশান্ত দাস। নমস্কার প্রশান্ত বাবু।
1: ধন্যবাদ আপনাকে।
0: কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনকভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ, তা আপনার কাছ থেকে প্রথমে জানব। নিশ্চয় লাভ পেতে হলে আমাদের কৃষক ভাই বোনদের যে জমি নির্বাচন করা দরকার, সেই জমিও সঠিকভাবে নির্বাচন করতে হবে, এবং কৃষক ভাই বোনদের জানা দরকার কিরকম আবহাওয়ায় এই যে পেঁপে চাষ ভালো হবে। তো আপনার কাছ থেকে প্রথমে জানবো, এই যে পেঁপে চাষের জন্য কেমন ধরনের মাটি দরকার এবং আবহাওয়া কেমন দরকার?
1: তো পেঁপে চাষের জন্য দেখুন, প্রথমত দেখতে হবে যে এটার জন্য আমরা মাটি যদি বলি, তাহলে দোহাঁশ যে মাটিটা আছে এটা ভালো উর্বরযুক্ত দোহাঁশ মাটিতে পেঁপে চাষ উপযোগী। এবং এটার জন্য আমরা যদি দেখি যে তাপমাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, যেমন 25 থেকে 35 ডিগ্রি যে সেন্টিগ্রেড, এই তাপমাত্রার মধ্যে পেঁপে চাষের ফসল বা ফলন মোটামুটি ভালো হয়। তো কৃষক ভাই বন্ধুদের লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রাটা যেন এমন সময়ে ওরা করে যেন এই তাপমাত্রাটা বজায় থাকে। মোটামুটি সারা বছরের ফসল কৃষকরা খুব অল্প মানে টাকা দিয়ে, ওরা বেশি বিনিয়োগ না করে ওরা এটা থেকে অধিকতর ফসল পেতে পারে, এবং সারা বছর ধরে এই ফসলের চাহিদা বাজারেও থাকে, যেটা থেকে কৃষকরা অল্প খরচে অনেক বেশি টাকা রোজগার করতে পারে।
0: ঠিক তাই।
1: এই ফসল চাষ করার জন্য কৃষকদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটার জন্য কিন্তু আপনার আমাদের যে শুষ্ক এবং আর্দ্র আবহাওয়া,
0: আচ্ছা,
1: দুটোতেই মোটামুটি ভালো হয়। কিন্তু যখন প্রচন্ড পরিমাণে তুষারপাত বা বেশি পরিমাণ ঠান্ডা হয়, তখন কিন্তু এই পেঁপে চাষের জন্য এটা একটু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আবহাওয়ার মানে ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যেন শুষ্ক এবং আর্দ্র আবহাওয়াটা বজায় থাকে, এবং মাটি যেটা হবে সেটা যেন এঁটেলযুক্ত একটা দোআঁশ মাটি যেন কৃষকরা শনাক্ত করে।
0: আচ্ছা, তো আমাদের বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার যে আমাদের আবহাওয়া এবং জলবায়ু রয়েছে, এরকম আবহাওয়া জলবায়ু পেঁপে চাষ কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে?
1: দেখুন, দক্ষিণ ত্রিপুরা জেলার আবহাওয়ার কথা যদি বলি, এটাও পেঁপে চাষ করার জন্য একদম অনুকূল আবহাওয়া বিদ্যমান। শুধুমাত্র বছরের কিছু নির্দিষ্ট সময়ে, যে সময়ে প্রচন্ড বৃষ্টিপাত হয়, সে সময় যদি কৃষকরা এই চাষটা একটু এড়িয়ে চলে, তাহলে ওরা ভালো ফসল পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

0: হয়। কারণ এই যে চাষটা, এই চাষটা করলে কৃষকদের একটা জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন গাছের গোড়ায় কোনোভাবে জল যাতে জমে না থাকে। কারণ পেঁপে চাষ হচ্ছে এমন একটা চাষ যেটা আপনার করতে গেলে কৃষকদের কিন্তু যে জমিনে ওরা চাষটা করবেন ওই জায়গায় ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে, যেন বৃষ্টির জল বা যে কোনো জল হলে এটা যেন ড্রেন দিয়ে সহজে নিষ্কাশন হয়ে বেরিয়ে যেতে পারে। কারণ গাছের গোড়ায় যদি কোনোভাবে একবার জল জমে যায় তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট করে দেবে এবং গোড়াতে পচনও ধরতে পারে।
1: ঠিক তাই।
0: তো কৃষক ভাই বন্ধুদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার যে মাটি এবং যে আবহাওয়ার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে এই চাষের জন্য পুরো অনুকূল।
1: বাহ, তাহলে আমাদের দক্ষিণ ত্রিপুরার কৃষক ভাই বোন বিশেষ করে খুব লাভজনক ভাবে কিন্তু এই পেঁপে চাষ করতে পারেন।
0: হ্যাঁ অবশ্যই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁপে চাষ তো করলেন আমাদের কৃষক ভাই বোন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো অনেকে ভাবেন আসলে পেঁপে চাষ করেন কিন্তু সেরকম বাজার দর তেমন পাওয়া যায় না, যদি এখন বাজারে যথেষ্ট কিন্তু চাহিদা রয়েছে। আগে যেরকম আমরা কেজি 5 টাকা 2 টাকা 3 টাকা কিন্তু এখন আর সেরকম নেই। এখন কিন্তু বাজারে কিন্তু 20 টাকা 30 টাকা দরে অনেক সময় বিক্রি হচ্ছে, এবং অনেক সময় ধরুন যখন অফ সিজন থাকে বিশেষ করে বাজারে যখন অন্যান্য সবজির যোগান যখন কম থাকে তখন কিন্তু পেঁপে 40 টাকাও বিক্রি হতে আমরা অনেক জায়গায় দেখেছি। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের কৃষক ভাই বোন কিন্তু এই যে পেঁপে চাষ করে কিন্তু লাভ পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, একটি পেঁপে গাছের যে প্রাপ্ত বয়স্ক একটা গাছ, হ্যাঁ ধরুন আমাদের কৃষক ভাই বোন একটা মোটামুটি গাছ বড় করে নিয়েছেন এবং মোটামুটি কেমন ফলন পেতে পারেন একটা গাছ থেকে, হ্যাঁ এবং মোটামুটি যদি একটা হিসাব দিতে পারেন যে হেক্টর প্রতি আমাদের কৃষক ভাই বোন কতটুকু ফলন পেতে পারেন অথবা কানে প্রতি কেমন ফলন পেতে পারেন।
0: দেখুন, যদি আমরা একটি গাছের কথা বলি, যখন একটি প্রাপ্তবয়স্ক গাছ, অন্যান্য ফসলের কথা যদি আমরা বিবেচনা করি যেগুলোতে ফসল ধরতে অনেক বেশি সময় লাগে,
1: আচ্ছা
0: সেক্ষেত্রে আমরা পেঁপে চাষে কিন্তু কি করছি 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু আমরা এটাতে ফসল পেয়ে যাচ্ছি।
1: আচ্ছা,
0: আর যদি আপনি বলুন যে একটি গাছ থেকে একজন কৃষক কতটুকু ফসল পেতে পারে, একটা প্রাপ্তবয়স্ক গাছ থেকে একজন কৃষক মোটামুটি 30 থেকে 50টি ফল পেতে পারে
1: বছরের লাইফ সাইকেলে।
0: ওর লাইফ সাইকেলে ও 30 থেকে 50টি ফল পেতে পারে, যেটা কিন্তু কম কথা নয়। 30 থেকে 50টি ফসল যেটা মানে বাজারে যদি ও সঠিক দামে বিক্রি করতে পারে, কারণ এটার বাজারজাত করা খুবই সহজ এবং সারা বছর ধরে এটার বাজারে চাহিদা বজায় থাকে, যেটা থেকে কৃষকরা খুব সহজে বিক্রি করে ভালো একটা টাকা রোজগার করতে পারে। আর আপনি যদি বলি আমি 1 হেক্টর কোনো কৃষক যদি 1 হেক্টর মানে 10,000 বর্গ কিলোমিটারে যদি বা যেটাকে কানিতে ধরলে মানে 6.25 যে কানি আমরা যেটা বলি এই জায়গায় যদি একজন কৃষক করে তাহলে কিন্তু বাৎসরিক উনি 60 থেকে 70 টন পর্যন্ত পেঁপে আপনার এই জায়গা থেকে পেতে পারে একজন কৃষক। তো এই জন্য পেঁপে চাষকে আমি বলবো মানে এটা এমন একটা চাষ যেটা করলে কৃষকরা খুব অল্প সময়ে ফসল পেতে পারে, যেটা চাষ করলে কৃষকরা খুব কম বিনিয়োগে ভালো পরিমাণে বেশি পরিমাণ টাকা রোজগার করতে পারে, যেটার মধ্যে রোগ পোকার আক্রমণও এত বেশি হয় না এবং যেটার মধ্যে মানে কৃষকরা বাজারে আমরা যদি বাজারের কথা বলি যে ফসলের সারা বছর ধরে বাজারে চাহিদা রয়েছে এবং এই ফসল আপনার বিদেশে রপ্তানি করার সুবিধাও রয়েছে।
1: ঠিক তাই,
0: এই জিনিসগুলো।
1: আচ্ছা আচ্ছা, এখন ধরুন আমাদের কৃষক ভাই বোন পেঁপে চাষ করবেন, হ্যাঁ নতুন ভাবে পেঁপে চাষ শুরু করবেন, তাহলে ওনাদের চারার প্রয়োজন হবে, মাটি তো ওনারা রেডি করবেন বা তৈরি করবেন, তাহলে চারা মানে কেমন ধরনের চারা দরকার যে পেঁপে চাষ করতে গেলে এবং ভালো ফলন পেতে গেলে, এবং কত সময়ের মধ্যে মোটামুটি কতদিন বয়সে একটু যদি আপনি বলেছেন যে 6 মাসের মধ্যে ফলন দিতে শুরু করে, তো তাহলে কেমন চারার দরকার হতে পারে?
0: চারা দেখুন পেঁপে গাছের মধ্যে কৃষকদের একটা জিনিস কি সুবিধা রয়েছে যে এটার জন্য আপনি আলাদা করে কোন চারা অনেক সময় কিনতে হয় না।
1: আচ্ছা,
0: কারণ মোটামুটি এখনকার দিনে মানে সব কৃষকের বাড়িতে পেঁপে গাছ 1-2 করে হলেও থাকে। তো এই জন্য আপনি যে পেঁপে চাষগুলো মানে গাছগুলো আগের বছর যে ফসল হয়েছে এই ফসলগুলো থেকে যদি আপনি বীজগুলো ভালোভাবে সংগ্রহ করে এগুলোকে ধুয়ে রৌদ্রে দিয়ে রাখেন তাহলে এই ফসলগুলো দিয়ে কিন্তু আপনি এই বছর এটা থেকে চাষ করতে পারেন।
1: আচ্ছা,
0: ঠিক আছে, পেঁপের যে বীজটা আছে এটা থেকে আপনি যখন এটাকে ভালো পরিমাণে একটা গোবর সার এবং ভালা জৈব সার দিয়ে আপনি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে আপনি ওই জায়গাতে রোপণ করবেন বীজ, তাহলে এটা থেকে আপনার খুবই সহজে এটা থেকে চারা হবে এবং এই চারার বয়স যখন 40 থেকে 50 দিন এমন যখন হবে তখন আপনি কি করবেন এটাকে আপনি আপনার মেন যে কৃষকদের যে প্রধান যে জমি আছে ওই জায়গাতে গিয়ে ওরা ওই চারা লাগাতে পারেন।
1: আচ্ছা আচ্ছা,

0: এছাড়া যদি কোনো উচ্চ ফলনশীল বা হাইব্রিড যেটা বলছে ওনারা সেরকম যদি কোনো চারা লাগাতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন, কোত্থেকে সংগ্রহ করবেন?
1: এটার জন্য দেখুন, যদি এখনকার দিনে এটা ঠিক যে আমরা যদি কৃষকদের এখনকার দিনে যে সুবিধা পাচ্ছেন এর থেকে যদি আরো বেশি পরিমাণ ওরা ফসল ভালো চায় তাহলে এটার জন্য এখনকার দিনে অনেক উচ্চ ফলনশীল জাত বাজারে বেরিয়ে গেছে। এটার জন্য অনেক ধরনের জাত রয়েছে যেগুলো কৃষকরা ওদের যে নিকটবর্তী যে কৃষি অফিস আছে, কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় আছে বা কৃষি সেক্টর অফিস যেগুলো আছে বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে নিকটবর্তী যে অফিস আছে অথবা আমরা অন্য সবগুলো বাদ দিলে যে বিএলডব্লিউ অফিস আছে ওই অফিস থেকেও ওরা এগুলির বীজ সংগ্রহ করতে পারে। এই বীজগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জাত রয়েছে যেগুলো হতে পারে পুসা ডিলিশিয়াস, রেড ডিলিশিয়াস, পুসা মাজেস্টিক, কুরঘানিডিও, এইসব যে আমি বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং উচ্চ ফলনশীল জাতের বীজ যেগুলো চাষ করলে কৃষকরা মানে যদি ওরা চাষ করে ওদের 50% লাভ প্রথম দিক থেকে সুনিশ্চিত হয়ে যায় যখন ওরা এই উচ্চ ফলনশীল জাতগুলো ওরা
0: লাগায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন আমাদের কোন কৃষক ভাই বোন নতুন করে চাষ করবেন, ওনারা চারা সংগ্রহ করেছেন অথবা চারা নিজেরা তৈরি করেছেন, তাহলে এখন যে লাগাবেন গর্ত করতে হবে, হ্যাঁ, সেই গর্তের আকারগুলো কেমন হবে বা গাছ থেকে গাছের দূরত্ব অথবা সারি থেকে সারি দূরত্ব কেমন হবে যদি সেই নিয়ে একটু বলেন।
1: এটার জন্য কৃষকদের লক্ষ্য রাখতে হবে যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 1-1.5 মিটার কিন্তু রাখতে হবে।
0: আচ্ছা,
1: এর থেকে কম রাখলে তাহলে আপনার এটাতে ফসলে একটু ব্যাঘাত ঘটতে পারে। আর এটার জন্য আপনার যে ব্যবধানটা রাখতে হবে, মানে আপনি যে গর্ত করবেন এই যে গর্তটার যে একটা নির্দিষ্ট পরিমাপ আছে এটা হচ্ছে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় গাছটার যে গর্ত করতে হবে একটা গাছের গর্তের যে পরিমাপ এটা হতে হবে 60 সেন্টিমিটার করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কৃষকরা করতে পারেন, এটা পেঁপে চাষ করার ক্ষেত্রে ওরা প্রথমে যে গর্ত করবেন ওই গর্তের মধ্যে মোটামুটি একটা গাছের গর্তের মধ্যে 10-15 কেজি গোবর সার এবং জৈব সার ভালো করে মিশিয়ে আগে থেকেই রাখতে পারেন, যার ফলে যখন যে চারা হবে এই চারাটা যখন এসে লাগানো হবে তখন কিন্তু এই যে গাছটা এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবং এটার মধ্যে বৃদ্ধি পেলে পেঁপে গাছের মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাই, এটা হচ্ছে আপনার পুরুষ ফুল এবং স্ত্রী ফুল।
0: আচ্ছা,
1: এই দুটোর যে একটা নির্দিষ্ট অনুপাত আছে এই অনুপাতটা কিন্তু খুব ভালোভাবে এটা বজায় রাখতে হবে, কৃষকদের লক্ষ্য রাখতে হবে পেঁপে বাগানের মধ্যে যেন পুরুষ এবং স্ত্রী যে ফুল এটা যেন ভালোভাবে বজায় থাকে। তাহলে কি হবে,
0: কৃষক ভাই বজায় রাখবেন,
1: এটা বজায় রাখার জন্য যখন ওরা দেখবে যে মানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল, এটা কৃষক ভাই বোনরা কিভাবে জানতে পারবেন এটা ওদের
0: গাছের মধ্যে হবে না দুটো আলাদা আলাদা গাছ হবে?
1: এটা অনেক সময় একই গাছের মধ্যেও হয়, অনেক সময় আলাদা আলাদা গাছের মধ্যেও হয়।
0: আচ্ছা,
1: তো এটা কিভাবে ওরা শনাক্ত করবে, এটা ওদের যে আমি বললাম নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা ওখানে যে আছেন ওরা ওদেরকে বলে দিতে পারবে। যেটা একটু কৃষকরা যদি লক্ষ্য রাখে তাহলে আপনার কি হবে, কৃষকরা খুব বেশি পরিমাণে ফসল পেতে পারে আর কি।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে যদি পেঁপে বাগানের মধ্যে পুরুষ গাছের সংখ্যা বেশি হচ্ছে তখন ওরা কৃষক ভাই বোন কি করবেন?
1: ওই ক্ষেত্রে কৃষক ভাই বোনরা দেখতে হবে যে যে গাছগুলো পুরুষ যখন বেশি হয়ে যাবে তখন এই গাছগুলির যে ফুলগুলোকে আছে এগুলোকে ভেঙে দিতে হবে।
0: আচ্ছা,
1: ফুলগুলোকে গাছ থেকে মানে একটা একটা প্রসেস আছে কৃষির ভাষায় ইমাসকুলেশন একটা বলে, এটার মাধ্যমে পিঞ্চিং বা কোনো কিছু একটা করে এটার যে ফুলগুলো আছে এগুলোকে কমিয়ে দিতে হবে। কারণ পুরুষ ফুল যখন বেশি পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু এটার মধ্যে মানে যে পরাগ সংযোগটা কম হবে, এরপরে মানে ফসলটা কমে যাবে। আমাদের সবসময় অবশ্যই মনে রাখতে হবে যে স্ত্রী ফুলের যে সংখ্যাটা এটা পুরুষ ফুল থেকে বেশি হতে হবে, তাহলে একমাত্র কৃষকরা কি পাবে এটা থেকে ফল বেশি হবে। এবং প্রত্যেকটা গাছে আমি যে আপনাকে একটু আগে বললাম যে কৃষকরা 30-50 ফল পেতে পারে এই পরিমাণটা বজায় থাকবে। এই জিনিসটা বজায় না থাকলে কিন্তু তাহলে পরিমাণ কমেও যেতে পারে।
0: আচ্ছা আচ্ছা, আমরা অনেক সময় দেখি আমরা বাড়ি ঘরে যখন পেঁপে গাছ আমরা লাগাই যখন বাড়ি ঘরে দেখা যাচ্ছে কিছু কিছু গাছের মধ্যে দেখা যায় যে মোটামুটি ধরুন আমরা 3-4 মাস বা 6 মাস পর থেকে কিন্তু ফলন পেতে আমরা শুরু করি, কিন্তু কিছু গাছ আছে ফলন হচ্ছে না, একদম লম্বা লম্বা কতগুলো মানে মনে যেন শাখার মতো বেরিয়ে যাচ্ছে, সেগুলোতে ছোট ছোট ফুল হচ্ছে, ওই ওই গাছটাকে মনে হচ্ছে আপনি পুরুষ গাছ বলছেন।
1: এটাই হতে পারে। আর মানে পেঁপে গাছে আর একটা রোগও এটা দেখুন কমন দেখা যায়, যেটা হয়তো বা আপনি খালি চোখে বা যেটা সাধারণ মানুষ দেখে প্রথমে শনাক্ত করতে পারবেন না। এটা পেঁপে গাছে একটা রোগ আছে যেটাকে মোজেক রোগ বলা হয়, যেটা সাধারণত একটি নির্দিষ্ট পোকার দ্বারা মানে ছড়ায়, যেটাকে এফিড বলা হয় এই পোকাটাকে।

0: এই পোকাটা যখন আপনার গাছে আক্রমণ করবে তখন কিন্তু আপনার গাছের বৃদ্ধি পুরোপুরি ভাবে ও কমিয়ে দেবে। আপনার গাছে ফুল কম হবে, ঠিক আছে, আপনার গাছে ফসল কম হবে, যেটার জন্য আপনার কি হবে, সঠিক সময়ে যদি আপনার যে গাছের মধ্যে আক্রান্ত হবে, আপনার যদি একটা পেঁপে গাছের বাগান থাকে, অনেকগুলো গাছ থাকে, তাহলে কৃষকরা যদি যে গাছে প্রথমে রোগটা আক্রমণ করবে বা পোকাটা আক্রমণ করে, ওই গাছটাকে যদি ভালো করে গোড়া থেকে উফরে তুলে যদি ভালোভাবে না সরায়, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কি হবে, পুরো বাগানে কিন্তু এই পোকার এবং রোগের আক্রমণ দেখা যেতে পারে।
1: আচ্ছা,
0: এই জন্য কৃষকদেরকে লক্ষ্য রাখতে হবে সঠিক সময়ে যেন সঠিক কীটনাশক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে প্রয়োগ করে। এটা খুব মারাত্মক একটি রোগ, যেটা মানে আমাদের মোটামুটি সব জায়গায় পেঁপে গাছের মধ্যে দেখা যায়।
1: আচ্ছা, প্রতিকার কিভাবে করবেন?
0: এটা প্রতিকার করার জন্য আমি যেটা বললাম, আপনার যে আক্রান্ত যে গাছ আছে প্রথমত ওটাকে আপনার দূরে ফেলতে হবে।
1: আচ্ছা,
0: এবং দ্বিতীয়ত কি করতে হবে, এটার জন্য আপনার যে কীটনাশক যেটা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সঠিক সময়ে সঠিক পরিমাণে কীটনাশকটা প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা, ধরুন আমাদের কৃষক ভাই বোন তো সারা বছর পেঁপে চাষ করে থাকেন, বিশেষ করে যে গর্ত তৈরি করেছেন, গর্তের মধ্যে জৈব সার দিয়েছেন, ঠিক আছে, তারপরে গাছের দূরত্ব অনুসারে ওনারা গর্ত করেছেন, এখন বছরের কোন সময় লাগালে পরে আমাদের কৃষক ভাই বোন ভালো ফলন পেতে পারেন?
0: এটা দেখুন, বছরে যদি আমি দেখি তাহলে তো আমি বলবো যে যে আপনাকে এর আগেও আমি কৃষক ভাই বন্ধুদের যে বললাম যে নির্দিষ্ট তাপমাত্রা এবং আবহাওয়ার দিকে আমরা যদি নজর দিই, তাহলে আমাদের মোটামুটি গ্রীষ্মকালীন সময়ে মোটামুটি এটার চাষ ভালো হয়। ধরুন আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইসব মাসে কৃষকরা এটার চাষ করলে মোটামুটি ভালো হয়, কারণ ওই সময়ে বৃষ্টি এত বেশি থাকে না। বৃষ্টি যেমন মে মাস থেকে বৃষ্টি মোটামুটি বেশি করে চালু হয়ে যায়।
1: আচ্ছা,
0: এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, বছরের এই সময় যদি ওরা এই জিনিসটা চাষ করে তাহলে এটার মধ্যে ফসল ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এবং অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছু কারণে, জল জমার কারণে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।
1: আচ্ছা আচ্ছা, তো কৃষক ভাই বোন তো গর্ত করেছেন, ঠিক আছে, আপনি জৈব সারের কথা বলেছেন, যদি পরিমাণগুলো বলে দেন কি কি সার কি কি পরিমাণে দেবেন?
0: এটা আমি তো বললাম যে যদি একটা গাছের মধ্যে কৃষকরা 10-15 কেজি করে ওরা গোবর সার এবং জৈব সার মিশিয়ে ব্যবহার করতে পারে। বাকি দেখুন, রাসায়নিক সার আমি বলবো না এত বেশি ব্যবহার করতে হবে, কারণ পেঁপে চাষ এমন একটা চাষ যেটার মধ্যে কৃষকরা কি করতে পারে, ওরা যদি উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে তাহলে এই পরিমাণ সার দিয়ে ওরা পর্যাপ্ত পরিমাণে ফসল কিন্তু পেতে পারে। এটার জন্য লক্ষ্য রাখতে হবে যে আধুনিক যুগে, নিশ্চয়ই আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি, সবকিছু আধুনিক হচ্ছে, কৃষিও আধুনিক হচ্ছে, এই জন্য কৃষকরা ড্রিপ, এক ধরনের চাষ আছে, মানে জলসেচ ব্যবস্থা আছে, ড্রিপ জলসেচ, যেটার মাধ্যমে গাছের গোড়াতে ফোটা ফোটা করে জল পড়ে, এই চাষের মাধ্যমেও কিন্তু কৃষকরা কি করতে পারে, এটার চাষ করতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পেঁপে চাষ তো আমাদের কৃষক ভাই বোন করে থাকেন, ঠিক আছে, কিন্তু পেঁপে চাষে কিন্তু বিশেষ চাহিদা রয়েছে, এছাড়া পেঁপে চাষের কি অন্য কোনো বিশেষ কোনো গুণাগুণ?
0: হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার দেখুন, পেঁপে চাষ কিন্তু আমাদের অনেক কিছু গুণাগুণ আছে, এটা আমাদের দেহের অনেক ভালো, মানে অনেকগুলো ভিটামিন এবং মিনারেলস আমাদের দেহে সরবরাহ করে।
1: আচ্ছা,
0: এবং এটার থেকে আপনি দেখবেন পেঁপে গাছ যখন কাঁচা থাকে, এটা পেঁপে গাছকে আপনি একটু কিছু দিয়ে কাটলে, বা যখন আমরা পেঁপে গাছ কিন্তু আমরা পেঁপে সবজি হিসাবেও খাই কাঁচা থাকতে, এবং পাকলে এটা ফল হিসাবেও আমরা খাই,
1: একদম
0: দুই হিসাবে কিন্তু কৃষকরা এটাকে বাজারে বিক্রি করতে পারে, এবং এটার চাহিদা অনেক বেশি হয়েছে,
1: এবং পাকা ফলের চাহিদা তো আরো বেশি, দামও বেশি।
0: হ্যাঁ, দামও বেশি,
1: তবে রাখাটা কষ্ট
0: হয়। কিন্তু যখন আপনি দেখবেন যে কৃষকরা যেটা যখন কাঁচা থাকতে সময় আপনার, মানে আপনি বা কৃষক ভাই বন্ধুরা যখন লক্ষ্য করলে, ওরা দেখতে পারবে কাঁচা থাকতে সময় যখন এটাকে কোনো কিছু একটা দিয়ে কাটা হবে, তখন এটা থেকে এক ধরনের সাদা তরুক্ষীর বের হয়, এক ধরনের কষের মতো বের হয়, যে কষটাতে কিন্তু
1: ফল থেকে না গাছ থেকে,
0: এটা ফল থেকে বের হয়,
1: ফল থেকে,
0: এই ফল থেকে যখন ফলটাকে কাটবেন তখন দেখবেন এটা থেকে বের হচ্ছে। তো এই জিনিসটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপকারিতা রয়েছে, এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে পেপসিন। এই পেপসিন যে প্রোটিনটা, এটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রোটিন, ঠিক আছে, এটা আমাদের দেহের জন্য খুবই দরকার, যে জিনিসটা আপনি কাঁচা পেঁপের মধ্যে পেতে পারেন। এবং এই পেঁপে গাছ, মানে আমাদের কি বলবো, অনেক উপকারিতা রয়েছে, যারা বিভিন্ন পেটের সমস্যায় ভুগছেন, বা ধরুন না যাদের ছোট্ট যে শিশুদের অনেক সময় পেটের সমস্যা বা বিভিন্ন কিছু হয়ে যায়, ওরা কিন্তু সিদ্ধ পেঁপে খেলে আপনাদের পেট, মানে পেটটা ওদের নর্মাল থাকে, এই সমস্যা থেকে ওরা সহজেই নিরাময় হয়,
1: এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় কোষ্ঠকাঠিন্য,
0: হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কিন্তু দেখুন পেঁপে চাষ খুব ভালো কাজে লাগে। এই হচ্ছে
1: এবং পেঁপে চাষের কিন্তু বাজারে এই যে আপনি কতগুলো গুণাগুণের কথা বললেন।

0: যদি কথা বলি, যেগুলিতে কিন্তু কৃষকরা অনেক বেশি পরিমাণ টাকা লাগাতে হয়, যেটা থেকে অনেক বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়, যেটা থেকে রোজগার ওরা সেই পরিমাণ, আমরা যদি হিসেব করি যত টাকা খরচ হচ্ছে এবং যত টাকা রোজগার হচ্ছে, সেটা কিন্তু বেশি পরিমাণ বজায় থাকে না, যেটা আমরা বলি লাভ এবং ক্ষতির যে একটা অনুপাত।
1: ঠিক,
0: কিন্তু আপনি পেঁপে চাষ করলে এটার মধ্যে কিন্তু কৃষকরা খুব অল্প বিনিয়োগে অনেক বেশি টাকা রোজগার করার পথ রয়েছে। তো এই জন্য আমি কৃষকদের বলবো, ওরা মনের মধ্যে কোনো ধরনের কোনো না রেখে,
1: যদি উপযুক্ত জমি থাকে,
0: ওরা নিশ্চিন্তে পেঁপে চাষ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, যেটা করার পর ওরা বছরের পর বছর খুব বেশি পরিমাণ একটা টাকা রোজগার।
1: একবার গাছ লাগালে পরে কত বছর পর্যন্ত মোটামুটি ফলন পেতে পারেন কৃষক ভাই?
0: এটা থেকে দেখুন, পেঁপে গাছে এমন কোনো কিছু নেই যে এটা আপনার এত বছর পরে এটা খারাপ হয়ে যাবে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রোগ পোকা যদি আক্রমণ না হয় এবং সবকিছু ঠিকঠাক থাকলে পেঁপে গাছের কোনো ক্ষতি হওয়ার কথা নয়, এবং এটা বছরের পর বছর কৃষক এটা থেকে ফসল পেতে পারে।
1: এবং ধরুন একটু বয়স হয়ে গেলে পরে কিন্তু ফলনটা কিছুটা অনেকটা কমে যেতে পারে,
0: তখন কি করতে হবে? তখন দেখুন, এরকম তো সবকিছুই আছে, যেটা বয়স হলে ফসল একটু কম দেয়, তখন ওদের একটু ঠিক করে দেখাশোনা করতে হবে, গাছটাকে একটু সার টার দিয়ে জল টল ভালোভাবে দেখতে হবে, আর রোগ পোকার আক্রমণ যাতে না হয়, এবং গাছের গোড়া যাতে, যেটা বললাম, কোনোভাবেই কিন্তু জল জমতে পারবে না।
1: ঠিক তাই।
0: তো আমার কৃষক ভাই বন্ধুদের এটাই বলার থাকবে যে ওরা পেঁপে চাষ করার ক্ষেত্রে কোনো মনে কোনো কোনো কিছু না রেখে ওরা করতে পারে।
1: আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফসলের ক্ষেত্রে চাষ করার আগে কৃষক ভাই বোন কিন্তু অনেক একটু ভাবেন যে বাজার পাবেন কিনা বা ঠিকমতো বাজার দর পাবেন কিনা, কিন্তু পেঁপে চাষের ক্ষেত্রে সেই ভাবার কোনো প্রয়োজন নেই।
0: নেই নেই নেই, কারণ এটার সারা বছর ধরে এটার দেখুন চাহিদা রয়েছে বাজারে, এটা আপনার বাজারে এটার চাহিদা থাকবে, এবং এটা এমন একটা ফসল যেটা মানে আপনার কি করবো, বিদেশেও এটার রপ্তানি করার সুযোগ সুবিধা রয়েছে।
1: ঠিক তাই।
0: তো এটা এমন একটা ফসল যেটা আপনার অতি মানে কি বলবো লাভদায়ক একটা ফল, কৃষকরা এটা অবশ্যই করতে পারে।
1: তো প্রশান্ত বাবু, সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তা আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের যে লাভজনক ভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ, এই নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন, লাভজনকভাবে উচ্চ ফলনশীল পেঁপে চাষ এ নিয়ে বললেন কৃষি বিজ্ঞানের স্নাতক প্রশান্ত দাস। অনুষ্ঠানে এবারে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

খ্যাত এক আমার অনুষ্ঠানে এতক্ষণ পরিবেশিত হল দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। পদ্মাবর অনুষ্ঠানে শুনবেন মনসামঙ্গলের গান 7:05। অনুষ্ঠানে আজ শুনবেন এর 20তম পর্ব, বিষয় চতুর্থবার নাগগণ কর্তৃক চাঁদের পুত্রদের দংশন এবং পুত্রশোকে সোনাকার বিলাপ। পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পী বৃন্দ। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন মনের মতো গানের অনুষ্ঠান, দুঃখিত মনোরঞ্জনী হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন একে হিন্দি ছবির গান, ছবি হম দিল দে চুকে সেনম, জানা অজানা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। আজকের বিষয় এই মাসের বিজ্ঞান বার্তা শুনবেন রাত 8:30। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরোজ দেবনাথ। আলোচনা বিষয়ে রোবোটিক এবং এআই ইঞ্জিনিয়ার। 5 মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত 9:00। 9:30 শুনবেন রূপকা অনুষ্ঠান, শিল্পী চিরন্তন জগন্ময় মিত্র। রাত 10:00 শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে শুনলেন অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। আজ শুনবেন 20তম পর্ব, বিষয় চতুর্থবার নাগগণ কর্তৃক চাঁদের পুত্রদের দংশন এবং পুত্র সুখে সোনাকার বিলাপ। পরিবেশনায় রূপা সাহাপুদ্দার এবং সহশিল্পী বৃন্দ।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যিনি একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চ এর মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: শুনলেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসমঙ্গলায় গান। আজ শুনলেন চতুর্থবার নাগগণ কর্তৃক চন্দ্রের পুত্রদের দংশন এবং পুত্রসুখে সোনাকার বিলাপ। শুনলেন এর 20তম পর্ব। পরিবেশন করলেন রূপা সাহাপোদ্দার এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল সকাল 8:30 পর্ব 21তম, বিষয় সূত্রদের কর্তৃক দিঙ্গা গঠন। পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পী বৃন্দ। আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 60% কমেছে। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: আশ্বাসন মিডিয়া কে পর্যাপ্ত সময় দেঙ্গে ফির ইহা চর্চা কো রোকনে কে লিয়ে নারেবাজি ক্যো কর রহে মুঝে ইয়ে সমঝ মে নাহি আ রহে ইয়ে তো ইউভাও কা পুরা ইস পর নজর হ্যায় অর ইতনা ইম্পর্টেন্ট বিল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স জেসে বিল কো চর্চা কে রোকনা ইয়ে বহুত গলত ভেজ রহা হ্যায়।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন, তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তর প্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এসআইট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত আটজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপ ফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাকে জড়িয়ে অবমাননাকর ভিডিও এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তার দাবি, এই পোস্টগুলোতে তাকে এবং তার পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ফাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ফাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ফাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে চার সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশনী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্রক ওখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মঙ্গনাং টং সেপনি এলএম গ্রং নন্দন নীলাকাশনি তৈফং বাই আমজক মূ সামফিনা বাকি টাস্ক ফোর্স কাইসা খানানি সাকলাইকা কেন্দ্রনি মন্ত্রী ইয়াক্ত ডক্টর জিতেন্দ্র সিং তিনি লোকসভাব পাবলিক এক্সামিনেশন এমেন্ডমেন্ট বিল 2026 পেশ খাইকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপাংনি সামু টাকমাও সরাই সরাইতাই সেব কাহাম মানিনা বাকি অল নাইকুং দাগিকা গ্লাসগো কমনওয়েলথ গেমস রানী মীরাবাই জানু হা কতনি অঙ্গে পুইলা রংচংনি মেডেল মানখা তাবো ককটমা শুক্রবুই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী মঙ্গনাং টং সেপনি এলএম গ্রং নন্দন নীলাকাশনি তৈফং বাই আমজমু সামফিনা বাকি টাস্কফোর্স কাইসা খানানি সাকলাইকা বিডিও তৈ ককমু কাইসা মোচাং মোদী সাকা অ টাস্কফোর্স আমজমু বাইকে খাইজাকায় আবন তৈয়ে কগ্রিমা রগৈন থিনাঙ্গ আমজমু পৈতো থানজাকান বাকি ডাক্তিন নামুনে ইয়াপরি সেবন তিনি আগিনী রাষ্ট্রবক্রক তাই ছয় শিক্রং ডক্টর এপিজে আব্দুল কালামনি থৈমা সাল ডক্টর আব্দুল কালাম ভারতনি মিসাইল ম্যান মঙ্গৈব সিনি জাগো লোকসভা স্পিকার ওম বিরলা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালামনি থৈমা সাল বন কুলমুং ইয়াফারকা সেবুক লোক কক শিলচামুং তাই পেনশন বেচাটনি মন্ত্রী ইয়াকচো ডক্টর জিতেন্দ্র সিং তিনি লোকসভাব পাবলিক এক্সামিনেশন এমেন্ডমেন্ট বিল 2026 পেশ খাইকা অ সামফিরমা বিলক কিয়াশক নাংকুমা গনাং খবজাকা আবরংনি বিশিং টঙ্গ বিচিচি জরা আলং নগ খক চি রুজাক জরা দণ্ডি রিজাক তাই খাট্টা গনাং রংনি সম্পত্তি নাহানা আকরক দরবার নগ্ন ডাক্তিন সরাই সরাই খাইনা বাকি অ কেরং যত হাস্তে হাপাং তাই কেন্দ্র বাই নাইকল যা আনচাই রগ আলাইদা ফাস্ট ট্রাক দরবার আচুগ্রীনি দায়গ্রীনি রায়দা তনি জাকা আর তাইব সাকা থানাও এফআইআর খাইজাকমানী তালিনী বিশৃঙ্গ খাট্টা গনাং রগ্ন আমজক নাইসুকনা নাঙ্গন কক শিলচামুনি তালথামনি বিশৃঙ্গ দরবারনি সামু পাইরিনা নাঙ্গন কেবেংনাই রং কেচেমেচে মাবাই লোকসভা অধিবেশন খনাফুং দামচিসা জরা মথাক তনি জাকা এমপি রাজীব ভট্টাচার্য তিনি দিল্লি কটাল কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই মালিকা মালাইমাও খরংনি বিশিং হাসনি জোড়া জোড়া হামগ্রাই গনাং সামুনতে ককলা মুখা এমপি মোজাং ভট্টাচার্য সাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী হাসনি হামক্রাইও নাংমানী চুয়াচুরানী কক রিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপাংনি সামুং টাংমাও সরাই সরাই তাই সেব কাহাম মানিনা বাকি অল নাইকুন দাগিকা তিনি আগরতলানি টিআই এফটিনি কনফারেন্স হল আমজক নাইমুংনি পান্ডা কৈশ মন্ত্রী অক্রা ও দাগিমুং রিখা পান্ডাও জাগানি নামজারি এবার মিউটেশন আগরতলা নকশা তাংবো তাংনি আমজক নাইমুং কতালকুক ডিজিটাল রায়দাতুই ডাক্তিন জাগানি নামজারি তাই কতালকুক মেশিন বাই বলংনি জাগানি পাত্তারিমা আরিনি জাগা চংনাতুই ককলাম সালাই জাকা

এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিন দিনের রাজ্য সফরে আসছেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন মীরাবাই চানু। এবারে বিস্তারিত সংবাদ। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেন। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেবার সংস্থান রয়েছে। এতে আরো বলা হয়েছে, থানায় তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভা অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন লিকোলানির নেতৃত্বে পরীক্ষা সংস্কারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। একটি ভিডিও বার্তায় শ্রী মোদি বলেছেন, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উপর মনোযোগ দেবে এবং এর সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য, স্বচ্ছ হতে হবে এবং প্রযুক্তিকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে হবে। আজ প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ জুড়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মহাকাশ ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থপতি বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলার TIFT কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বয়ংক্রিয় ভূমি নামজারি বা মিউটেশন, আগরতলায় নকশা প্রকল্পের পর্যালোচনা, ভূ নকশার আওতায় আধুনিক ডিজিটাল পদ্ধতি অবলম্বন, অনিষ্পন্ন প্লটগুলোর সীমানা নির্ধারণ, সার্কেল রেট যৌক্তিকীকরণ এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বনভূমির পাট্টাভুক্ত জমির সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পেয়ার কোর আজ থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কর্মরত CISF জওয়ানদের জন্য 2 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা CISF জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেবেন। খোয়াই জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আজ জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এই বৈঠকে VBG রামজি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন AIR অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আগামীকাল তিন দিনের রাজ্য সফরে আসছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা জানিয়েছেন, এই সফরে তিনি নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামী 29 জুলাই গোমতী জেলার উদয়পুরের রাজর্ষী হলে বাল্য বিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী রাহাতকার। পরদিন 30 জুলাই তিনি আগরতলার মিলন চক্রে নারীদের হয়রানি রোধে আয়োজিত একটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সাংসদ শ্রী ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম এর 5 সদস্যের এক প্রতিনিধি দলও আজ রাজ্যপাল শ্রী নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে তদন্তের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। এই দাবির সপক্ষে সিপিআইএম প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সিপিআইএম এর প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন নরেশ জমাতিয়া, শঙ্কর প্রসাদ দত্ত, রমা দাস ও কৃষ্ণা রক্ষিত। সমবায় ব্যবস্থাকে আরো শক্তিশালী ও জনমুখী করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পূর্ব বগাফা প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ভার উত্তোলন করে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু, যা 2018 ও 2022 সালের পর তাকে টানা তৃতীয় কমনওয়েলথ সোনা জয়ের অনন্য গৌরব এনে দিয়েছে। পাশাপাশি পুরুষদের 65 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 286 কেজি ওজন তুলে রূপার পদক জয় করেছেন রাজা মুথুপান্দি। চানু ও মুথুপান্দির এই সাফল্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। তাঁদের এই জয়ে 1টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ সহ বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৈলা শহরের দেউরাছড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ি সিনথেটিক ফুটবল মাঠে আজ ঊনকোটি জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় মোট 6টি দল অংশ নেয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, তা আগামী 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কিছু স্থানে আগামী 2 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। লোকসভায় পেশ হল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিন দিনের রাজ্য সফরে আসছেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন মীরাবাই চানু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ।

এরপরে পর্যক্রমে ককবরক স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ শুনবেন হম দিল দেশকে সনম ছবির গান। ছবির গানগুলির গীতিকার মেহবুব এবং সুরকার ইসমাইল দরবার। প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, ছবি হম দিল দে চুকে সনম।

আপনারা শুনছেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান। আজ শুনছেন হাম দিল দে চুকে সনম ছবির গান। গানটি লিখেছেন মেহবুব এবং সুরকার ইসমাইল দরবার। এবারে গানটি শুনবেন কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি এবং সহশিল্পীদের কণ্ঠে।

মনোরঞ্জন অনুষ্ঠান শুনছেন নাকি হিন্দি ছবির গান, ছবি হম দিল দে চুকে সনম। শঙ্কর মহাদেবন এবং সহশিল্পীদের পর এবারে গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তি, বিনোদ রাঠোর এবং সহশিল্পীদের কণ্ঠে।

শুনলেন মনোরঞ্জনী অনুষ্ঠানে আজ শুনলেন একে হিন্দি ছবির গান, ছবি ছিল হম দিল দে চুকে সনম। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: নমস্কার, জানা অজানা অনুষ্ঠানের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে যেহেতু মাসের শেষ সোমবার, তাই আজকের অনুষ্ঠানের বিষয় এ মাসের বিজ্ঞান বার্তা। আর এই নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সরোজ দেবনাথ। সরোজবাবু বর্তমানে চাকুরি সূত্রে জার্মানিতে কর্মরত রয়েছেন। তিনি রোবোটিক এবং এআই ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে কর্মরত আছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের জানা অজানা অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে এবং শুভ সন্ধ্যা স্বাগতম আজকের সবই শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ, আজকে যেহেতু বিষয় এ মাসের বিজ্ঞান বার্তা, আর এই পর্বে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে আলোচনা করি রিসেন্ট যেসব আবিষ্কার হয়েছে, অর্থাৎ এখন জুলাই মাস চলছে, জুন জুলাই মাসে কি কি আবিষ্কার হয়েছে সেগুলি সম্পর্কে বিস্তৃতভাবে আপনার কাছ থেকে শুনব।
1: হ্যাঁ, তো এই এই যে দুই মাস আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, এই দুই মাসে অ্যাকচুয়ালি টেকনোলজি দুনিয়ায় প্রচুর কিছু ঘটে গেছে। প্রথমত, একটি এআই মডেল কিভাবে রিলিজ হলো এবং তিন দিনের মধ্যে এটাকে ব্যান করা হলো, আবার দেখা গেল যে কিছুদিন পরে এটাকে আনব্যান করা হলো, এই বিষয়ে আমরা কিছু জিনিস জানব। দ্বিতীয়ত, আমরা জানব যে ইন্ডিয়া তার তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় খুলল এবং এটার বড় ইম্প্যাক্ট কি হবে। আমরা আরো জেনে নেব যে ইসরোর গগনয়ানের যে ক্রিউ মডেল আছে ওটাকে কিভাবে আমরা টেস্ট করলাম এবং কিভাবে আমরা সাকসেস ওটাতে পেলাম এবং ফিউচার ইম্প্যাক্ট কি হবে। তারপর আমরা জানব সুইডেনে একটা অনেক বড় ফিজিক্স এবং মেটেরিয়াল সায়েন্সের ব্রেক থ্রু হলো সুপার কন্ডাক্টিভিটি নিয়ে, ওটাও আমরা জেনে নেব, যেটা কিনা অ্যাকচুয়ালি অনেক দশক ধরে একটা অনেক বড় প্রবলেম ছিল, বাট এটা এই জুন জুলাই মাসে ব্রেক থ্রুটা হলো।
0: হ্যাঁ, প্রথমে জানব যে এই যে এআই মডেলটা আপনি বললেন, সেটা অনেকেই হয়তো বা কিছুটা জানেন এআই সম্পর্কে, কিন্তু বিস্তৃতভাবে এবার শুনবো আপনার কাছ থেকে।
1: হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে গত তিন বছর ধরেই অ্যাকচুয়ালি এআই এর গল্পগুলো ছিল যে কোন কোম্পানির মডেল সবচেয়ে স্মার্ট, যেন আমরা বলতে পারি যে এই যে চ্যাট জিপিটি মডেল এটা হলো ওপেন এআই, তারপর ক্লড মডেল যেটা কিনা অ্যান্থ্রোপিক কোম্পানির, তারপর আমরা দেখি যে গুগলের জেমিনাই মডেল, তারপরে গ্রক আছে মডেল যেটা কিনা এক্স বা টুইটারের থেকে ইলন মাস্কের। কিন্তু এখন ব্যাপার হলো এই গ্রীষ্মে এই যে গল্প যেটা কিনা কোন কোম্পানির মডেল বেস্ট, এটা থেকে শিফট হয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন দেখা যাচ্ছে যে কম্পিটিশন হলো এই জায়গায় যে কে এই মডেলকে কন্ট্রোল করছে, কে অ্যাক্সেস দিতে পাবে, কে কিভাবে এগুলোকে এক্সপোর্ট করতে পারবে এবং কে ঠিক করবে কখন একটা এআই মডেল দেশের বাইরে যেতে দেওয়া নিরাপদ অথবা না নিরাপদ না, রাইট? এবং যদি আমরা এই যে ব্যান এবং আনব্যানের কথাটা একটু বলি, জুনের 9 তারিখ দেখা যায় যে অ্যান্থ্রোপিক যে কোম্পানিটি আছে ওটি ক্লড ফেবল 5 নামক একটি মডেল রিলিজ করে এবং তার সঙ্গে ক্লড মিথোস 5 নামক আরেকটি মডেলও রিলিজ করে। এগুলো আগের সবচেয়ে পাওয়ারফুল মডেল যেটা কিনা ক্লড ওপাস ছিল, এর চেয়েও অ্যাকচুয়ালি অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু মাত্র তিন দিন পর দেখা গেল যে জুনের 12 তারিখের দিকে অ্যান্থ্রোপিক দুটোই মডেলের অ্যাকচুয়ালি অ্যাক্সেস সাসপেন্ড করে দিল টেম্পোরারিলি, রাইট? কোনো বাগ ছিল না, কিছুই ছিল না, সিম্পলি বিকজ অফ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ কমার্সের নির্দেশে। এবং 18 দিন পর আবার দেখা গেল যে লিমিটেড কনটেক্সটে এই এআই মডেলগুলোর অ্যাক্সেস আবার কমন পাবলিককে দেওয়া হলো এবং বলা হলো যে এই মডেলগুলো শুধু ইউএস সিটিজেনের জন্যই অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল। নাও দ্য থিং ইজ দ্যাট এটা কেন ম্যাটার করে, কারণ এখন অ্যাডভান্সড এআই কে অ্যাকচুয়ালি এমনভাবে ট্রিট করা হচ্ছে না যে যেন এটা কোনো একটা নলেজ, কোনো একটা বই যেটা আমরা শেয়ার করতে পারি, এমন না। ইউনাইটেড স্টেটস অ্যাকচুয়ালি এই মডেলগুলোকে দেখছে যেমন ফাইটার জেট, এনক্রিপশন টেকনোলজি, রাইট? এরকম জিনিস লাইক এক্সপোর্ট মডেল, ওরা এই জিনিসগুলোকে এক্সপোর্ট করতে চায়, কমোডিটাইজ করতে চায়, যেমন কি অয়েল, যেমন কি তেল, গোল্ড, এরকম। তাহলে আমাদের যে চিন্তা ভাবনা এআই কে নিয়ে যে এটা কেউ ইউজ করতে পারবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্ট ওইভাবে দেখছে না, ঠিক আছে? এখন ওপেন এআই ঠিক একই পথে অ্যাকচুয়ালি হাঁটলো। ওপেন এআই মানে যেই কোম্পানির আন্ডারে আমাদের চ্যাট জিপিটি যেটা আমরা ইউজ করি। নাও দেখা গেল যে জুনের 26 তারিখ অ্যাকচুয়ালি ওরা একটি মডেল রিলিজ করলো জিপিটি 5.6 এবং এই মডেলটা কিন্তু এক্সক্লুসিভলি ইউএস গভর্নমেন্টের সাইবার ক্রিটিক্যাল থ্রেশহোল্ড গুলো ক্রস করে না, এবং এটা স্পেসিফিক্যালি ফর দ্য গভর্নমেন্ট একটা ভার্সন ওরা রিলিজ করলো, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি অন্যদিকে চায়না কিন্তু একদমই উল্টো অ্যাপ্রোচ কম্পেয়ার টু ইউএস। জুলাইয়ের 7 তারিখে টেনসেন্ট নামক একটি কোম্পানিতে ওরা রিলিজ করলো HY3 বা Hi3 মডেল, যেটা কিনা একটু টেকনিক্যাল ভাষায় বললে 295 বিলিয়ন প্যারামিটার্স আছে ওই মডেলের মধ্যে, কিন্তু এটার লাইসেন্স কিন্তু ওপেন। তাহলে এখানে কিন্তু আমরা পরস্পর বিপরীত জিনিস দেখতে পেলাম, রাইট? পশ্চিম দুনিয়ায় ইউএস বা ইউরোপে তাদের যে এআই গুলো আছে, এআই কে অ্যাকচুয়ালি মিলিটারি হার্ডওয়্যারের মতো ওরা লক করে রাখছে, কিন্তু চায়না সেটা বিলিয়ে দিচ্ছে ইকোসিস্টেম জেতার জন্য, ওপেন করে দিচ্ছে। নাও দুটো সম্পূর্ণ আলাদা স্ট্র্যাটেজি একসাথে চলছে, এবং এই যে বড় কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু এই রেসগুলোকে ধরার জন্য হোঁচট খাচ্ছে। যেমন গুগলের যে পরের মডেল আছে জেমিনাই 3.5 প্রো, রিপোর্ট অনুযায়ী ওদের যে রিলিজ ডেট আছে ওটা থেকে ওরা অনেকটা পিছিয়ে আছে, কারণ এই যে এআই মডেলগুলো আছে এগুলোর কম্পিউটিং কস্ট হিউজ পরিমাণ বেশি, ঠিক আছে। এবং এখন কি দেখা যাচ্ছে যে যেহেতু এদের কম্পিউটিং কস্ট অনেক বেশি, এর পিছনে বিশাল ইনফ্রাস্ট্রাকচার আর টাকাও আছে। ফর এক্সাম্পল, মাইক্রোসফট ঘোষণা করল একটা নতুন ইউনিট লাইক মাইক্রোসফট ফ্রন্টিয়ার কোম্পানি, যেটা কিনা $2.5 বিলিয়ন ব্যাকিং পাচ্ছে, এবং 6,000 ইঞ্জিনিয়ার ওরা হায়ার করল। গুগলের ডেটা সেন্টার, যেমন হায়দ্রাবাদে ওরা নতুন ডেটা সেন্টার খুলতে যাচ্ছে, ওইসব ডেটা সেন্টারে হিউজ পরিমাণ ইলেকট্রিসিটির ডিমান্ড বেড়ে যাচ্ছে অলমোস্ট বাই 37%। আর যেমন ব্যাংক অফ ইংল্যান্ড, ওরা অফিসিয়াল ওয়ার্নিং দিয়েছে যে এআই চালিত ট্রেডিং সিস্টেম অ্যাকচুয়ালি একটা কিল সুইচ দিতে পারে, কারণ ওরা একটা সাডেনলি স্টক মার্কেটে ক্র্যাশ আনতে পারে। নাও মোট কথা হলো, এই 2 মাসে আসলে হেডলাইন এই যে এআই একটা প্রোডাক্ট থেকে এখন কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে বদলে যাচ্ছে। প্রবলেম হলো এটা যে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আসবে ওটা কিন্তু নলেজ থেকে শেষে আস্তে আস্তে রাজনীতির দিকে দৌড়াবে।
0: এআই সম্পর্কে আমরা শুনছি সরোজবাবুর কাছ থেকে যে যেটা চীন যেটাকে ওপেন করে দিচ্ছে সেটাকে,
1: হ্যাঁ সেটাকেই কিন্তু ইউএস কি করছে যে ওরা লক করে দিচ্ছে, ওরা
0: সিক্রেট রাখছে,
1: সিক্রেসি মেইনটেইন করছে, ওরা এটাকে কিন্তু কমোডিটাইজ করতে চাইছে, লাইক অয়েল গোল্ড, ওরা এটাকে আরো বেশি মনিটাইজ করবে, নট লাইক চায়না। চায়নার অ্যাপ্রোচটা আলাদা, বিকজ চায়না এটাকে পুরো ইকোসিস্টেমটা নেবে, তারপর চায়নার সবাই থেকে ডেটাগুলো কালেক্ট করবে, তারপর চায়নার ওই মানুষের ডেটাগুলোকেই কিন্তু ইউজ করবে।
0: আচ্ছা, এআই যে জিনিসটা এখন সবার মধ্যে সবকিছুর মধ্যে ঢুকে গেছে, এখন এআইটা, এখন এআই যেটা এআই যে সব কারণে এআইটা আবিষ্কার হয়েছে সেটা ভালোর জন্যই নিশ্চয়ই, এখন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, কিন্তু এআইটার কিন্তু অপব্যবহারও অনেকে করছে।
1: হ্যাঁ অবশ্যই, আমি যদি দুটো উদাহরণ দিই, প্রথমে দুটো ভালো উদাহরণ দেব। যেমন প্রথম দেখা গেছে যে এআই ব্যবহার কোন জায়গায় হয়েছে, যেমন ইমেল, ইমেলে আমরা দেখতে পাই
0: ভালো দিকটা।
1: হ্যাঁ ভালো দিকটা, আমাদের ইমেলের মধ্যে যদি যাদের যাদের জিমেল আছে, ওরা যখন জিমেল মোবাইল খুলবে দেখা যাবে যে ইমেলের মধ্যে অনেক সময় অনেক স্প্যাম ইমেল আসে। তখন কেউ একজন ভাবলো যে একটা কাজ করা যায়, আমরা এই ইমেলগুলোকে আগে থেকে অ্যানালাইজ করব, খোলার আগেই আমরা ওদের হেডিংস, তারপরে কে পাঠাচ্ছে, ফ্রম যে অ্যাড্রেসটা আছে ওইগুলো আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমরা এটা জাজ করব, ডিসাইড করব কি ওয়েদার দিস ইমেল ইজ এ স্প্যাম অর নট। এটা একটা বাইনারি ক্লাসিফিকেশন, যে আইদার এটা একটা ভালো না হলে এটা একটা খারাপ স্প্যাম ইমেল। এটা একটা ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন অফ এআই, এবং এটা ভালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটার জন্য অনেক ডেটা ছিল, লোক এটা ট্রেন করলো, এটা একদম একদম ইজি একটা জিনিস। তো এটা হলো অলমোস্ট স্টার্টিং ডেজ অফ এআই, এটা একটা ভালো জিনিস। আরেকটা ভালো জিনিস, ভালো অ্যাপ্লিকেশন অফ এআই, অ্যাকচুয়ালি আমরা ডেইলি অ্যাকচুয়ালি জিনিসটা হয় বাট আমরা অ্যাকচুয়ালি জিনিসটা যাই না, যেমন আমাদের যে ট্রাফিকগুলো আছে ওখানে ক্যামেরা থাকে, আমরা যখন হেলমেট পরি না তখন এআই ডিটেক্ট করে যে এই এই মানুষটা হেলমেট পরেনি। সুতরাং নেক্সট স্টেপ কি হয় যে এআই অ্যাকচুয়ালি ওই ক্যামেরা থ্রুতে দেখে যে ওর নাম্বার প্লেটটা কি, নাম্বার প্লেটটা রিড করে ওখান থেকে ওই নাম্বার প্লেটটার থেকে ডেটাবেসে ওই মানুষের ফোন নাম্বারটা ট্র্যাক করা হয়, তারপর ওই মানুষের ফোন নাম্বারে মেসেজ যায় যে হেই তোমার একটা টিকিট হয়েছে, তোমার একটা ফাইন আছে। তো এআই এর এই দুটো অ্যাপ্লিকেশন যেগুলো ভালো অ্যাপ্লিকেশন আমি তুলে ধরলাম।
0: হ্যাঁ, সেটা অনেক জায়গায় দেখা যায় যে ট্রাফিক পুলিশ সে জায়গায় নেই, কিন্তু ওই যে এআই এর মাধ্যমে, যে ক্যামেরার মাধ্যমে এআই সেটাকে দেখছে যে কে হেলমেট পরলো কে পরলো না, সেটা একটা ভালো দিক, অবশ্যই একটা ভালো দিক। আচ্ছা, এই যে এবার এবার এআই তো এরকম অনেক ভালো দিক আছে, এরকম আরো কিছু?
1: হ্যাঁ, আরো কিছু আছে, যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ ফিল্ড, যেমন ক্রিয়েটার যারা আছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, ওদের ক্ষেত্রে অনেক বেশি জিনিসপত্র ইজি হয়ে যাচ্ছে ডিউ টু এআই। ওরা অনেক বেশি স্ক্রিপ্টিং ভালো করে করতে পারছে। তুমি যদি পাওয়ার পয়েন্ট বানাতে চাও, কেউ যদি পাওয়ার পয়েন্ট বানাতে চায়, এখন অনেক বেশি খুব ফাস্ট পাওয়ার পয়েন্ট বানাতে পারবে। কোন একটা পডকাস্টের জন্য, কোন একটা কিছুর জন্য স্ক্রিপ্ট বানাতে হবে, অলমোস্ট 5 মিনিটস টু 10 মিনিটস হয়ে যাচ্ছে। ওগুলো অনেক ইজি, যেমন ইমেজ জেনারেশন বা পেইন্টিং, ওগুলোর মধ্যে অনেক বেশি ফাস্ট করা যাচ্ছে। হ্যাঁ, এক্সপার্ট লেভেলে কেউ এআই এখনো পর্যন্ত অদ্ভুত দৌড়াতে পারেনি, একটু টাইম লাগবে, বাট অ্যাটলিস্ট বিগিনার লেভেল পর্যন্ত এআই কিন্তু আমাদের অতটুক আমাদের হেল্প করতে পারছে।
0: আচ্ছা, এই তো গেল মোটামুটি একটা এআই এর যেটা ভালো দিকগুলি রয়েছে। এবার এই এআই দিয়ে অনেকে কিন্তু অনেক খারাপ কাজও, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, অপব্যবহার করছে এআই এর, যেটা সেগুলি সম্পর্কে শুনবো এবার।
1: হ্যাঁ, কিছু খারাপ কাজ, যেমন সিকিউরিটি থ্রেট, যেমন কি আমাদের দেখা যায় যে কেউ সিগনেচার কপি করে ব্যাংকের থেকে ফিনান্সিয়াল ফ্রড করলো, অনেকে কাউকে ফোন করলো, গলা চেঞ্জ করে দিল, গলার ভয়েস চেঞ্জ করে দিল, তারপরে ওখানেও ফ্রড হচ্ছে। ফিনান্সিয়াল ফ্রড এর জন্য অনেকগুলো ট্র্যাপ ওরা ইউজ করে। কিছু কিছু এআই এর অপব্যবহার, যেমন ডিফেমেশন করা হয় অনেক মানুষদের সোশ্যাল মিডিয়াতে, এআই এর দ্বারা কিছু জেনারেটেড ভিডিও, এক্সপ্লিসিট কন্টেন্ট আছে ওই ভিডিওতে, ওখানে কোন একটা ব্যক্তি আছে যে ব্যক্তির ওখানে থাকার কথা নয়, কিন্তু ওটার থ্রুতে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে ওই ব্যক্তিকে ডিফেমেশন করা হলো, বা অনেক সময় মিস ইনফরমেশন ছড়ানো হলো, ঠিক আছে না? তো ওইগুলো অ্যাকচুয়ালি এআই এর অ্যাকচুয়ালি অপব্যবহার, মানে অনেক বড় হিসেবে,
0: যেটা উচিত নয়।
1: হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি অপব্যবহার, বাট আমরা জানি না যে অপব্যবহার করছি, ওটা হলো এখন কি হয়, ইঞ্জিনিয়াররা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে গিয়েছে আফটার দ্য এআই রিভলিউশন। তো এখন ওরা যখন ওয়েবসাইট বা অনেকগুলো সিস্টেম বানাচ্ছে, ওরা কিন্তু, আগে যদি আমাদের 10টা ইঞ্জিনিয়ার লাগতো, এখন কিন্তু 3 জন ইঞ্জিনিয়ার বসে ওই কাজ

0: কাজটা ঠিকভাবে করতে পারছে এবং ওরা এক্সপার্ট ইঞ্জিনিয়ার হতে হবে উইথ এআই। তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়াররা আপাতত এআই কে অ্যাজ এ ক্যালকুলেটার ইউজ করছে, তো ওরা অনেক ফাস্ট হয়ে গিয়েছে কিছু জিনিস ডেভেলপ করাতে। ব্যাপারটা কি হচ্ছে যে যদি কোনো একটা ইঞ্জিনিয়ার কোনো সিস্টেম না জানে বা যদি কেউ কোনো একটা সিস্টেম না জানে তাহলে এআই কে ইউজ করে কিন্তু ওর অজান্তেই ও এখানে সিকিউরিটি থ্রেট গুলো ওপেন করে দিচ্ছে। কিছু কিছু সিকিউরিটি জিনিস আছে যেগুলো হয়তো বা ও জানে না এবং এআই কে ও বলেনি ঠিকভাবে, সুতরাং এআই ওটা বানাচ্ছে না। তাই এখানে কি হচ্ছে যে কিছু সিকিউরিটি গেটওয়ে আছে যেগুলো ও ওপেন ছেড়ে দিয়েছে এবং যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে যারা অ্যাটাকার আছে ওরা কিন্তু একটা পুরো ওয়েবসাইটকে টেক ডাউন করতে পারবে। তো এইটা কিন্তু একটা অপব্যবহার যেটা আমরা জানি না যে আমরা করছি, তো এটাও হতে পারে।
1: শুনলাম এআই এর সম্পর্কে, এবার চলে যাব এবার অন্যান্য যেসব আবিষ্কার হয়েছে রিসেন্ট যেগুলি।
0: হ্যাঁ, তো এবার ঘরে আসা যাক, এবার আমি ইন্ডিয়ার কথা বলবো, কারণ এইসব এআই মডেল যেমন ক্লড, জিপিটি, জেমিনাই বা হাই3 সবগুলো অ্যাকচুয়ালি চলছে ফিজিক্যাল সিলিকন চিপের উপরে। এবং দশক ধরে ইন্ডিয়া এই ম্যানুফ্যাকচারিং গল্পে অ্যাকচুয়ালি ছিলই না অনেস্টলি, এবার সেটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বদলাচ্ছে। দেখা গেল যে জুলাইয়ের 7 তারিখ গুজরাটের সানন্দ একটা শহরে একটা নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ইনোগ্রেট করা হলো, দ্যাট ইজ সিজি সেমাই, রাইট, যেটা অ্যাকচুয়ালি সিজি পাওয়ার, যেটা হলো জাপানের রেনেসাস কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে এটা শুরু হলো। এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি ওস্যাট ফেসিলিটি, ওস্যাট মানে আউটসোর্সড অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ম্যানুফ্যাকচারিং। নাও এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা চিপ তৈরির দ্বিতীয় ধাপ। নাও কেউ যদি চিপ না বোঝেন তাহলে চিপ হলো কি, যখন আপনারা মোবাইল ফোন খুলবেন, ট্যাব খুলবেন বা আপনাদের পিসি খুলবেন, মনিটর, যে কোনো কিছু ইলেকট্রনিক জিনিস, ঘড়ি, মাইক্রোফোন, যে কোনো জিনিস, ওগুলোর মধ্যে দেখবেন একটা সবুজ কালারের একটা বোর্ড আছে। ওই বোর্ডটাকে বলা হয় পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। ওই সার্কিট বোর্ডের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছোট ছোট ছোট ছোট চিপস থাকে। ওই চিপসগুলো মিলিমিটার সাইজ থেকে ন্যানোমিটার পর্যন্তও যায়, এগুলোর এত বেশি হিউজ পরিমাণ রেঞ্জ। এখন চিপ ম্যানুফ্যাকচারিং এ দুটো কান্ট্রি অনেক বেশি এগিয়ে, একটা হলো অবভিয়াসলি তাইওয়ান, চায়না আর ইউএস অবভিয়াসলি, ঠিক আছে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এখানে কোনো পিকচারই নেই। এবার এই চিপ ম্যানুফ্যাকচারিং এর যে দ্বিতীয় ধাপ আছে, ওই দ্বিতীয় ধাপের ফেসিলিটি কিন্তু অ্যাকচুয়ালি সানন্দে আমরা দেখতে পাচ্ছি যে এবার এটা ইনোগ্রেট করা হলো। এখানে অ্যাকচুয়ালি কি হবে যে ওয়েফার কেটে প্যাকেজ করে টেস্ট করা হয়, এই যে দ্বিতীয় ধাপ আছে। এই যে ফেসিলিটিটা আছে, এই ফেসিলিটিটা অ্যাকচুয়ালি বছরে 30 কোটি ইউনিট টার্গেট করা হলো এবং টোটাল 7,600 কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে দেওয়া হলো। ওকে, নেক্সট স্টোরি হলো এই যে সেম চিপ ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে টাটা ইলেকট্রনিক্স এবং এএসএমএল এমন একটি কোম্পানি যেটা কিনা নেদারল্যান্ডস বেসড, যারা চিপ ফেব্রিকেশনের সবচেয়ে অ্যাডভান্সড মেশিন বানায়, এবং ওরা এগ্রিমেন্ট করলো আমাদের টাটা ইলেকট্রনিক্সের সাথে এবং এই এগ্রিমেন্ট সাপোর্ট করছে ইন্ডিয়ার প্রথম ফ্রন্ট এন্ড ফেব্রিকেশন, মানে আসল চিপ জন্মানোর ফেসিলিটি, যেটা কিনা গুজরাটের ধোলেরা শহরে প্রায় $11 বিলিয়ন ইনভেস্টমেন্ট। নাও দ্য থিং ইজ দ্যাট এটা কেন এত ম্যাটার করে আমরা এটা বলতে পারি, কারণ অ্যাসেম্বলি আর টেস্টিং ইম্পর্টেন্ট কিন্তু ফেব্রিকেশনই আসল ভ্যালু, আমরা যেটাতে ছিলাম না কিন্তু এখন আমরা অনেক আশাবাদী। যদি ধোলেরা সাকসেসফুল হয় তাহলে ইন্ডিয়া চিপ যে ফিনিশ করার দেশ থেকে জন্ম দেওয়া দেশে বদলাতে আর বেশি দেরি নেই। নাও এই বছর অ্যাকচুয়ালি শুরুর হিসেবে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনে প্রায় $17 বিলিয়ন ইনভেস্টমেন্টে কমিটেড আছে এবং 10টা ইউনিট অ্যাপ্রুভড, 2টো ফেব্রিকেশন, 8টা অ্যাসেম্বলি ফেসিলিটি। নাও আমি যদি একটু ডিফারেন্সিয়েট করি যে ফেব্রিকেশন আর অ্যাসেম্বলি ফেসিলিটি কি, তবে ধরো আমি যদি বলি ফেব্রিকেশন মানে হলো কোন একটা জিনিস লিটারেলি স্ক্র্যাচ থেকে জন্ম দেওয়া, আর অ্যাসেম্বলি মানে একটা ফোন আছে, ওই ফোনের কাভার আছে, ক্যামেরা আছে, ডিসপ্লে আছে, ওগুলো বিভিন্ন জায়গা থেকে আমি আউটসোর্স করলাম, তারপরে এগুলোকে অ্যাসেম্বলি করলাম, দ্যাটস ইট। আর এর সাথে আছে কানেক্টিভিটি, যেমন মাইক্রোসফট আর লাইটস্ট্রম ওই দুটো কোম্পানি মিলে বানাচ্ছে সামথিং কল্ড অ্যাজ I2C। এটা অ্যাকচুয়ালি 3600 কিলোমিটার, দ্যাট ইজ 3600 কিলোমিটার একটা আন্ডারসি কেবল, রাইট। এবং এই কেবলটা কি,

0: ইন্ডিয়া এখনো চিপ সুপার পাওয়ার না, কিন্তু প্রথমবার এর হাতে গ্লোবাল চিপ সাপ্লাই চেনের একটা রিয়েল ফিজিক্যাল পিস অ্যাকচুয়ালি এখন কিন্তু চলে এসেছে। ওকে, তো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব, যেটা কিনা গাগানিয়ানে, ইসরোর গাগানিয়ান। এটা আমার ওয়ান অব দি ফেভারিট স্টোরি, ইন্ডিয়ার প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। এটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হলে ইন্ডিয়া হবে চতুর্থ দেশ আফটার সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চায়না যে নিজের রকেটে নিজের অ্যাস্ট্রোনাট অ্যাকচুয়ালি পাঠাতে পারবে স্পেসে। এবার আমরা একটু এটার গভীরে ডুবব। স্পেস ক্রাফ্টে অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা হলো সার্ভিস মডিউল যেটা কিনা প্রোপালশন আর পাওয়ার হ্যান্ডেল করে, আর একটা কিনা ক্রিউ মডিউল যেটা তিনজন অ্যাস্ট্রোনাট বসেন। লেটসে মানুষ ওঠার আগে অ্যাকচুয়ালি ইসরোকে প্রুভ করতে হবে যে এটা অ্যাকচুয়ালি সেফ, রাইট, সেফলি বাড়ি ফেরাতে পারবে যে অ্যাস্ট্রোনাটগুলো উপরে গেল। জুলাইয়ের 12 তারিখে ইসরো অ্যাকচুয়ালি সফলভাবে এই যে ক্রিউ মডিউলটা আছে যেখানে কিনা এই তিনটা অ্যাস্ট্রোনাট বসবে, তিনটি ক্রিটিক্যাল টেস্ট পাস করলো। এক, স্প্ল্যাশ ডাউন সেফলি, রাইট, স্প্ল্যাশ ডাউন সেফটি। এটা কি, এটার মধ্যে একটা ক্যাপসিউল আছে, এই যে ক্রিউ মডিউল আছে ওই মডিউলের মধ্যে একটা ক্যাপসিউল আছে। এই ক্যাপসিউল অ্যাকচুয়ালি সমুদ্রে নামে, রানওয়েতে নামে না। রানওয়ে লাইক আমাদের যে নর্মাল এয়ারক্রাফট গুলো রানওয়েতে নামে, ওখানে এমন হয় না। টেস্ট চেক করলো এটা যে পানিতে পড়ার পরও এই যে ক্যাপসুলটা আছে এটা স্ট্রাকচারালি সেফ। কারণ নর্মালি আমরা কি হয় যে জল তো আমরা মনে করি একদমই ফোর্স দেয় না, কিন্তু কোন একটা বড় সার্ফেস এরিয়ার কিছু যদি উপর থেকে অনেক জোরে হিট করে জল, জলকে, তাহলে সমুদ্র অনেক ভালো পরিমাণ কিন্তু ফোর্স, উপরে রিয়াকশন ফোর্স দিতে পারে। সুতরাং এই টেস্টটি ভালো করে আমরা পাস হলো। সেকেন্ড হলো রি এন্ট্রি সেপারেশন। পৃথিবীতে ফেরার সময় বিভিন্ন সেকশন ঠিক সময়ে আলাদা হতে হয়। এবার ভুল টাইমিং মানে অ্যাকচুয়ালি ক্যাটাস্ট্রফিক ফেলিওর। এই যে ক্রিউ মডেল আছে যেটা টেস্টিং চলছে, এটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি দেখা গেল যে আকাশের সঠিক স্তরে কিন্তু সঠিকভাবে সেপারেট হলো। তিন নম্বর টেস্ট যেটা অ্যাকচুয়ালি এটা ভালোভাবে পাস করলো, এটা হলো প্যারাশুট স্ট্রাকচারাল স্ট্রেংথ, যেটা কিনা হয় কি 10টা প্যারাশুট অ্যাকচুয়ালি সিকোয়েন্সে খুলতে হবে, এবং প্রথমে কভার সেপারেশন, তারপর ড্রোগ প্যারাশুট, এন্ড সো এন্ড সো। প্রতিটা ধাপ অ্যাকচুয়ালি একটা একটা শক ক্রিয়েট করে, এবং এই ক্যাপসুলের ফ্রেম কিন্তু এই প্রতিটা শক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি রাখতে হবে। এবং দেখা গেল যে এই তিনটা টেস্ট, তিনটা আলাদাভাবে ফেলিওর মোডে আমরা দেখা গেল যে সবগুলো পাস হলো। এখন ইসরোর হিসাবে এই পর্যন্ত 7,200 বেশি কোয়ালিফিকেশন টেস্ট হয়েছে এই জিনিসটার। সুতরাং আমরা দেখব যে নেক্সট যে ইসরোর স্টেপগুলো আছে ওটার মধ্যে আছে হলো প্রথম আনক্রিউড মিশন নামে G1 উড়বে একটি রোবট নিয়ে। কারণ আমরা তো প্রথমে টেস্ট করে প্রথমে মানুষকে বসাতে পারি না, আমরা প্রথমে একটি রোবট বসাবো। এই রোবটটার নাম হলো ভিওম মিত্রা, মানে স্পেস ফ্রেন্ড, যেটা কিনা মানুষের বদলে সিস্টেম মনিটর করবে। এই ফ্লাইট এবছরের পরে আশা করা হচ্ছে। সো প্রথম ক্রিউড মিশন টার্গেট করা হলো 2027 প্রথম কোয়ার্টারে। চারজন এয়ারফোর্স পাইলট যাদের নাম প্রশান্ত বালাকৃষ্ণন নায়ের, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ, শুভাংশু শুক্লা, ওদেরকে অলরেডি নির্বাচিত করা হয়েছে। আসল পয়েন্ট হলো এই, আমি যদি সংক্ষিপ্তে বলি, গগনিয়ান শুধু রকেট স্টোরি না, এটা একটা সিস্টেম স্টোরি আমি বলতে পারবো এজ এন ইঞ্জিনিয়ার। লাইফ সাপোর্ট, ক্রিউ এসকেপ সিস্টেম, স্পেসে গিয়ে আমরা যে খাওয়ার খাবে আমাদের অ্যাস্ট্রোনাটরা, ওগুলোরও টেস্টিং করতে হয়, ফ্লাইট স্যুট, সব মিলে ইন্ডিয়া সবকিছু কিন্তু নিজে বানাচ্ছে। এটা শুধু একটা মিশনের জন্য না, এটা স্পেস মেডিসিন আর হিউম্যান স্পেস ফ্লাইটের একটা পার্মানেন্ট ন্যাশনাল ক্যাপাবিলিটি কিন্তু ইসরো এখানে বানাতে চেষ্টা করছে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি সরোজবাবুর কাছ থেকে, উনি একজন রোবটিক এবং এআই ইঞ্জিনিয়ার, উনি বলছেন এআই সম্পর্কে বলেছেন, এবং যে ক্যাপসুলের কথা উনি বলছেন, গাগানিয়ানে যেটা আবিষ্কার হয়েছে জুলাইয়ের 12 তারিখ বোধ হয় সেটা বলেছেন, হ্যাঁ সেটা সত্যি। আর পরবর্তীতে কি কি ধরনের আবিষ্কার হয়েছে এই দু মাসের মধ্যে?
0: হ্যাঁ, তো নেক্সট আমরা চলে যাব আবার রোবোটিক্স ফিল্ডে, যেটা কিনা অলমোস্ট এআইয়ের মতো, এগুলো ভাই বোনের মতো ফিল্ড। কেননা রোবোটিক্সও কি হয় যে স্নাথিং

0: মোটর, মোটর আমাদের সব জায়গাতে আছে, ফোনের মধ্যে মোটর আছে, যেমন আমাদের মোবাইল যখন ভাইব্রেট করে, হ্যাঁ, ওটার ভিতরে একটা এক ধরনের মোটরই আছে। তারপরে আমাদের যেই ইলেকট্রনিক গাড়িগুলো চলে ওগুলোতেই মোটর আছে, ফ্যান একটা মোটর, একটা ফ্যানও একটা মোনো মোটর। এরকম যদি পাঁচটা ছয়টা মোটর লাগানো হয় একসাথে, তাহলে দেখা যায় যে একজন এক ধরনের হাতের মতো সৃষ্টি হয়। ওটাকে আমরা নর্মালি ইন্ডাস্ট্রিয়াল আর্ম রোবট বলি। বিভিন্ন জয়েন্ট, ঠিক আছে, ওটার বিভিন্ন রকম অ্যাক্সিস আছে, 3 degrees of freedom, whatever, এগুলো পুরো আমরা ওই রকম দেখতে যাই না। এখন দেখা গেল যে আগে কি হতো, রোবোটিক্স ফিল্ডে কিন্তু একটি রোবটকে, যেরকম এআই কে আমরা সাধারণ একটা জিনিসের জন্য ট্রেন করে দিতাম, একটা রোবটকে বলতাম যে তুমি একটা জিনিস এখান থেকে উঠাবে, এখানে যাবে, এটাকে গ্রাস্প করবে, তারপরে এটাকে আরেকটা পজিশনে উপরে নেবে, তারপরে এখানে তুমি এটাকে রিলিজ করবে। দেখা গেল যে রোবট অ্যাকচুয়ালি যে কাজের জন্য ট্রেন করা হয় ওগুলোতে রোবট অনেক বেশি এক্সপার্ট, কিন্তু আমরা চাই অ্যাকচুয়ালি অনেক বেশি জেনারেলাইজড জিনিস, যেমনটা হিউম্যান করতে পারে। কারণ হিউম্যান জানে যে একটা মোবাইল ফোন বা কোনো একটা জিনিস যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে রাখতে হয়, তাহলে অনেক সময় কি করতে হয়, কি অবস্টাকেল অ্যাভয়েড করতে হয়। অনেক সময় কি হয় যে একটা অবজেক্ট যখন পয়েন্ট এ তে গ্রাস্প করা হয়, পয়েন্ট বি তে রাখার সময় এমন হতে পারে যে বাতাসের মধ্যে কিছু আসছে, তো ও কিন্তু ঠিকভাবে জানে যে কিভাবে এটাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তো ওই ধরনের মোটর কাইন্ড অফ স্কিলস, এগুলো অনেক বেশি জেনারেল স্কিল থেকে আসে, কাইন্ড অফ জেনারেটিভ টাইপ অফ রোবোটিক্স। তো ওই ফিল্ডে আমরা অনেক বেশি ব্রেক থ্রু এই মাসে দেখতে পেলাম। এবং সবচেয়ে উল্লেখ্য জিনিস এই যে এআই কিন্তু রোবোটিক্স এর সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। একটা রোবটের মাথায় যদি একটা ক্যামেরা লাগানো হয়, তাহলে দেখা যায় যে আমি যদি ট্রেন করি রোবটকে যে হে তুমি যখন এই মানুষটাকে দেখবে বা একটি বোতল বা একটি সার্টেন টাইপ অফ কালারকে দেখবে, তুমি ওই কালারটাকে গিয়ে পিক করবে, বা মানুষটাকে দেখবে তুমি ওই মানুষটাকে গলায় মালা পরাবে, ঠিক আছে, তখন কিন্তু এআই থ্রুতে ওই রোবটটা প্রথমে মানুষটাকে ক্যাপচার করে, তারপর ও ডিসাইড করে কোন পজিশনে আছে, ওই পজিশনে গিয়ে কিন্তু রোবটে ওই ক্যাপচারটা করে, ঠিক আছে। তো এই হলো সংক্ষিপ্তভাবে রোবোটিক্স ফিল্ডে যে ইনোভেশনটা জুন জুলাই মাসে আমরা দেখলাম। নেক্সট আমরা চলে যাব মেডিসিন এন্ড বায়োলজি ফিল্ডে। শেষ সেগমেন্ট আমি যেটা মেনশন করতে চাই, যেটা হলো নিকো হেলথ। এটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু করেছে স্পটিফাইয়ের ড্যানিয়েল এক, রাইট? স্পটিফাইয়ের ড্যানিয়েল এক এর একটি প্রিভেন্টিভ কেয়ার স্টার্টআপ, এটি $700 million রেজ করলো। এবং আমরা দেখতে পেলাম যে এই যে হেলথ অ্যাপ আছে এটা কি করতে পারে, এটা আমরা ইনস্টল করে যদি একটা হিউম্যানকে আমরা স্ক্যান করি, ও কিন্তু বলে দেবে ওই ব্যক্তির কি কি রোগ থাকতে পারে এবং কোন কোন ডায়াগনোসিস গুলো ওই ব্যক্তিকে করানো উচিত, এবং ওই অ্যাপ এটাও বলবে যে কোন কোন ডাক্তার তুমি কনসাল্ট করতে পারো। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
1: মানব শরীরে হিউম্যান বডিতে কি ধরনের রোগ থাকতে পারে বা কি ধরনের ট্রিটমেন্ট,
0: হ্যাঁ, এগুলো এখন এখনো টেস্টিং, অনেক ফান্ডিং হচ্ছে এগুলো। তবুও আমি আমার পার্সোনাল অনেস্ট রিভিউ হলো এই, হ্যাঁ, ইউজ করা ভালো, কিন্তু অবভিয়াসলি কমপ্লিটলি ব্লাইন্ডলি ট্রাস্ট না করে, যদি বলে যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হতে পারে, তাহলে আমি একটা স্পেশালিস্টকে
1: ডাক্তারবাবুর
0: সাথে অবভিয়াসলি কনসাল্ট করা দরকার।
1: ধন্যবাদ। আজকে আমরা সরোজবাবুর কাছ থেকে জানলাম অনেক কিছু জটিল ব্যাপার, যেগুলি শ্রোতা বন্ধুরা আপনারাও শুনলেন। এআই সম্পর্কে বললেন, তারপর যেটা সর্বশেষে বললেন যে একটা অ্যাপস এর মাধ্যমে আমরা হিউম্যান বডিতে কি ধরনের রোগ রয়েছে এবং তা নির্ণয় করা সম্ভব এবং কি ধরনের ট্রিটমেন্ট নিতে হবে সেগুলিও আবিষ্কার হবে ভবিষ্যতে, সেটার জন্য প্রক্রিয়া চলছে। আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে উপস্থিত ছিলেন রোবোটিক এবং এআই ইঞ্জিনিয়ার, জার্মানিতে উনি কর্মরত রয়েছেন, সরোজ দেবনাথ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়া, এবং ধন্যবাদ শ্রোতা বন্ধুদের।
1: নমস্কার।

0: সবাইকে।
1: এতক্ষণ পরিবেশিত হলো বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সাক্ষাৎ গ্রহণে এবং সংযোজনায় নবনীতা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পাঁচ মেশালি, নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, নিবেদনে আশা ভোঁসলে।

0: সাবস্ক্রাইব।
1: এবারে রাগপ্রধান গান পরিবেশনায় মৈত্রী চক্রবর্তী।

에너지. 이번에 가절 실피 জগজিৎ সিং আর আপনারা শুনছেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান।

সবশেষে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন রূপক অনুষ্ঠান, শিল্পী চিরন্তন জগন্ময় মিত্র। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

জগন্মা জন্মেছিলেন 1918 সালের 6 সেপ্টেম্বর কলকাতার চেতলায় তার মামা বাড়িতে। তার জন্মের এক মাস আগে বাবা যতীন্দ্রনাথ মিত্রের মাত্র 25 বছরে অকাল মৃত্যু হয়। পিতৃহীন জগন্মায়ের ছোটবেলার দিনগুলো কেটেছে দাদু দিদিমা এবং ঠাকুরদা ঠাকুমা আর কাকাদের স্নেহ এবং যত্নে। এদের আদিবাড়ি কলকাতার আপার সার্কুলার রোডে, পরে বাড়ি বদল করে বালিগঞ্জে চলে যান। পৈতৃক বাড়ি ছিল 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মালা গ্রামে। ছোটবেলা থেকে গানের আবহে বড় হয়ে ওঠেন, বাড়িতে গানের চর্চা ছিল, তার প্রভাব জগন্ময়ের শিশু মনে বেশ ভালোভাবেই পড়ে। লেখাপড়া শুরু হয় বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউশনে, পরে ম্যাট্রিক অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা পাশ করেন চেতলা বয়েজ স্কুল থেকে। কলেজের পড়াশোনা নিয়ে বেশি কিছু জানা যায় না, মনে হয় গানের নেশায় কলেজের পড়া বেশি দূর এগোয় নেই।

জগন্ময় বিয়ে করেন 1943-এর এপ্রিলে, কিন্তু কয়েক মাসের ভেতরেই স্ত্রীর মৃত্যু হয়। জগন্ময় তার স্মৃতিকথায় তার এই বিয়ে সম্পর্কে মাত্র তিনটি বাক্য ব্যয় করেছেন। তাতে স্ত্রীর নাম, পরিচয় বা তার মৃত্যুর কারণ বিষয়ে কোনো কিছুই জানাননি। শুধু মন্তব্য করেছেন, দীর্ঘশ্বাসের আঁচ এত শক্তিশালী এর আগে জানা ছিল না। এর দুবছর পর জগন্ময় বেশ ঘটা করে বড় ঘরে বিয়ে করেন। 1945 সালের 24শে মে তার সঙ্গে দেবেন্দ্রনাথের ছোট মেয়ে গীতার বিয়ে হয়। গীতা দেবী গুণী মহিলা ছিলেন, গানে শুধু অনুরাগ নয়, রীতিমতো ওস্তাদ ধরে কিছুকাল গানও শিখেছিলেন, গায়িকা হিসেবেও নিজেকে তুলে ধরেছিলেন। অনাদিঘোষ দস্তিদারের পরিচালনায় স্বামীর সঙ্গে দ্বৈতকণ্ঠে তার দুটি রবীন্দ্রসঙ্গীত ডিস্ক রেকর্ড বেরিয়েছিল। গান দুটি ছিল বিপদে মোরে রক্ষা করো এবং হেমর চিত্ত পূর্ণ তীর্থে, বেরিয়েছিল HMV থেকে। কিন্তু সাংসারিক দায়িত্ব এবং স্বামীর সঙ্গীত সাধনাকে নির্বিঘ্ন করার কারণে সুকণ্ঠী এই শিল্পীকে গানের জগৎ থেকে সরে আসতে হয়। এমনটা আমরা দেখতে পেয়েছি আমাদের ঘরের ছেলের বেলায়ও। স্বামী শচীন দেব বর্মনের জন্য আত্মত্যাগ করতে হয়েছিল প্রতিভাময়ী মীরা দেব বর্মনকে। জগন্ময় গীতার দাম্পত্য জীবন ছিল ভালোবাসে ভরা। তাঁদের তিন ছেলে জিষ্ণু, অঞ্জন, অর্পণ ও দুই মেয়ে ঝুমুর এবং নূপুর।

0: কিন্তু পারিবারিক শোক একদিন হারাতে হয়। জগন্ময়ের উপর দিয়ে অল্প সময়ের ব্যবধানে দুটি শোকের ঝড় বয়ে যায়, মা আর স্ত্রীর প্রয়াণ। ১৯৮১ এর ফেব্রুয়ারিতে মা চলে যান, জগন্ময় তখন ইংল্যান্ডে, মা ছিলেন জগন্ময়ের জীবনের বেশিরভাগ জুড়ে। ১৬ বছর বয়সে অকালে বিধবা হওয়ার পরে সুখ দুঃখে স্নেহে শাসনে এই মহিষী রমণী একমাত্র ছেলেকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। মা জগন্ময়ের জীবনের কতখানি দখল করে রেখেছিলেন তার প্রকাশ তিনি নানাভাবে করেছেন। তার স্মৃতিকথা যা ১৯৮৫ সালে প্রকাশিত হয় সেই বই শাওন রাত যদি স্মরণে আসে মোড়ে। জগন্ময় মাকে উৎসর্গ করতে গিয়ে তাকে সর্বত্যাগিনী বলে অভিহিত করেছেন। তার লেখায় মার ঋণ কখনো পরিশোধ করা যায় না, আমিও চাই না, শোধ হয়ে গেলে দেনা পাওনার হিসাবও শেষ হয়ে যাবে, মাকে তাহলে ফিরে পাব কি করে। স্ত্রী গীতা মিত্র জগন্ময়ের জীবনে ছিলেন গৃহিণী সচিব সখী মিত্র। সুখে দুঃখে প্রেমে বেদনায় শোকে আনন্দে একসঙ্গে ৩৬ বছর তারা কাটিয়েছেন। জগন্ময় পত্নী বেশ আগে থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। এই রোগ তার মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলেছিল, কিন্তু মৃত্যু ত্বরান্বিত হল ব্লাড ক্যান্সারে। ভরা সংসার রেখে গীতা মিত্রের মৃত্যু হয় ১৯৮১ সালের ৩রা নভেম্বর। সাতিহারা জগন্ময় হয়ে ওঠেন বিহ্বল বিপর্যস্ত। শোক কাতর জগন্ময়ের মনে এক ধরনের দার্শনিকতার ছাপ লাগে, তাই তিনি বলতে পারেন জন্ম মৃত্যুর রহস্যের সঙ্গে কি অপূর্ব হাসি কান্নার সম্বন্ধ। ক্রন্দনের দ্বারাই মানুষ এ পৃথিবীতে তার আগমন বার্তা ঘোষণা করে, তখন বাকি সবাই হাসতে থাকে, কিন্তু মৃত্যুর সময়ে সে মানুষই যায় হাসতে হাসতে, ক্রন্দন রেখে যায় তাদের জন্য যারা রইল পড়ে। স্ত্রীর মৃত্যুর পর জগন্ময় ২২ বছর বেঁচেছিলেন। স্মৃতির আলো ছায় প্রচ্ছন্ন শূন্যতা আর হাহাকারে কেটেছে দীর্ঘ সময়।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত

বাড়িতে সঙ্গীত চর্চার আবহ ছিল ছেলেবেলা থেকেই। নামি গায়ে বাজিয়েদের দেখেছেন কাছ থেকে। তবু প্রথাগতভাবে গান শেখার স্বাধীন সুযোগ হল ম্যাট্রিক পরীক্ষা পাশের পর। কেশব মুখোপাধ্যায়কে গুরু ধরলেন, হাতে করে হল হাতে খড়ি হল ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরির। গুরু কেশব মুখোপাধ্যায়ের কাছে গান শেখার সময়ে 1938 জানুয়ারিতে বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হয় অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন। এই সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে অখ্যাত জগন্ময় বিশ্ব সৃষ্টি করলেন। ধ্রুপদ, টপ্পা, ঠুমরি, বাউল, কীর্তন, রাগ প্রধান গানে প্রথম হলেন। তবে কিছুটা আফসোস রয়ে যায় তাঁর কথায়, যে গানে আমার প্রচার বা প্রতিষ্ঠা সে আধুনিক বাংলা গানে হলাম তৃতীয়। এর কিছু পরে এলাহাবাদের অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ ঘটে। এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা ছিল প্রয়াগ সঙ্গীত সম্মেলন। জগন্ময় খেয়ালে অংশ নিয়ে প্রথম হন। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উস্তাদ আলাউদ্দিন খাঁ। জগন্ময়ের নাম ছড়িয়ে পড়ে এই প্রতিযোগিতার আসর থেকে। সঙ্গীত সমাজদার মানুষের মুখে আর খবরের কাগজে তাঁর প্রশংসা প্রকাশ পায়। কিন্তু বিভ্রাট বাঁধে নাম নিয়ে, উচ্চারণ, বানান বিভ্রাট কিংবা অন্য যে কোনো কারণে হোক, তার নাম ছাপা হয় জগমোহন মিত্র। জগন্ময় বিষয়টি কর্তৃপক্ষের নজর আনলে তাঁরা তার আপত্তি খারিজ করে দেন। শেষ পর্যন্ত জগমোহন নামটি পাকাপাকে বহাল থাকে। হিন্দি বলয়ে একসময় মিত্র পদবীও ঝরে পড়ে। এরপর একে একে ফয়জাবাদ, গোরক্ষপুর, মিরাট, লখনৌ, উত্তরপ্রদেশের নানা জায়গা থেকে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ আসতে থাকে। এখানে জগমোহন নামে তিনি পরিচিত হয়ে ওঠেন। পরে যখন তিনি কলকাতা ছেড়ে বোম্বাই পাড়ি জমান, তখন সেখানে হিন্দি গজল গীতের গায়ক হিসেবে জগমোহন নামটি তিনি গ্রহণ করেন। এইভাবে বাংলা গানের জগন্ময় মিত্র হিন্দি গানের জগতে হয়ে ওঠেন জগমোহন।

শিল্পী হিসাবে জগন্ময় সারা জীবনে স্বীকৃতি, সম্মান, সমাদর কম পাননি। বাংলা 1353 সালের 18ই জ্যৈষ্ঠ তাঁকে সুরসাগর উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি তার নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। অল বেঙ্গল ও অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে তিনি সঙ্গীতের নানা শাখায় শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন। বিদেশেও অনেক সংবর্ধনা সম্মাননা লাভ করেন তিনি। তবে গুণী শিল্পী ও সঙ্গীত সমাজদার শ্রোতা সাধনের ভালোবাসা, শ্রদ্ধা, সমাদরই তাঁর সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। রাজা মহারাজারও জগন্ময়ের গুণগাহী ছিলেন। এদের মধ্যে বরোদার মহারাজা ও গুজরাট রাজ্যের মন্ত্রী ফতেহ সিং রাও গায়কোয়াড়ও মুর্শিদাবাদের লালগোলা রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়ের নামও উল্লেখ করার মতো। বরোদার মহারাজা দাদা সম্বোধন করতেন জগন্ময়কে। সুরসাগর জগন্ময় মিত্র সম্পর্কে আরেক খ্যাতিমান শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, জগন্ময় মিত্র এক অসাধারণ সঙ্গীত প্রতিভা। একসময় এক বিশেষ ধরনের গানে সমগ্র বাংলাকে মাতিয়ে দিয়েছিলেন। সর্বনিম্ন 1 লাখ রেকর্ডের গান যদি বিক্রি হতো সেটা তার কাছে ছিল চিন্তার বিষয়। এই বিক্রির সংখ্যায় বুঝিয়ে দেয় কি ধরনের জনপ্রিয়তা ছিল তাঁর।

জগন্ময়ের আত্মপ্রকাশ আকাশবাণীতে কথা প্রসঙ্গে বলেছেন, রেডিওর উপর আমার বড় দুর্বলতা। সেই যে জীবনের শুরুতে 1936-37 রেডিওর সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়েছিল তা আজও নিরবচ্ছিন্ন, তাই রেডিওকে ভালোবেসে ফেলেছি। দিন দিন এই ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হয়েছে। অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রে মাত্র 19 বছর বয়সে গান গাওয়ার সুযোগ পান। সঙ্গীত পরিবেশন শুরু হয় স্কুল ব্রডকাস্ট প্রোগ্রামে, প্রথম প্রথম বিনা পারিশ্রমিকে, পরে প্রতি প্রোগ্রামে 5 টাকা করে। শিল্পী সম্মানে নির্ধারিত হয়। একসময় রেডিওতে তার গুরুত্ব উপস্থিতি বাড়তে থাকে। এই মাধ্যমে গান গাইতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। জগন্ময়ের খ্যাতি ও পরিচিতির মূলে যে রেডিও বড় ভূমিকা রয়েছে তা ভুলে যাওয়া সম্ভব নয়। তাই রেডিও সম্পর্কে তার আকর্ষণ এবং অনুরাগের কথা বলতে কখনো দ্বিধা করেননি। রেডিওর সঙ্গে তার অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়েছিল। সেকালের অনেক গুণী শিল্পী ও যন্ত্রী এবং অনুষ্ঠান প্রযোজক বা সঙ্গীত পরিচালকের সঙ্গে তার পরিচয় ঘটে। সেই পরিচয় কারো কারোর সঙ্গে ঘনিষ্ঠতে পরিণত হয়। পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার এবং সঙ্গীত ও সংস্কৃতি জগতের আরও অনেক কৃতি ও খ্যাতিমান মানুষের সঙ্গ সান্নিধ্য লাভের সুযোগ তিনি পান। রেডিও শিল্পীদের প্রাপ্য সম্মান ও যোগ্য সম্মানের জন্য জগন্ময় সবসময় সোচ্চার ছিলেন এবং এ নিয়ে প্রতিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন কলকাতা বেতার কেন্দ্রের শিল্পী সংঘের অন্যতম যুগ্ম সম্পাদক হিসেবে। অত্যন্ত স্পষ্টবাদী আর অভিমানী ছিলেন জগন্ময়। আত্মসম্মান জ্ঞান এত বেশি ছিল, একসময় HMV-র কোন একজন উঁচু মাপের অফিসার তাকে একটু কটুকথা বললে পরের দিনই তিনি পদত্যাগ করেন HMV থেকে। 50-এর শেষ ভাগে কলকাতার পাড় চুকিয়ে জগন্ময় পাকাপাকি বোম্বাই চলে যান। স্মৃতি ছাড়া পিছুটান আর রইল না। চেত্তার বাড়িটাও বিক্রি করে দিলেন। বোম্বাই গিয়ে স্থায়ীভাবে বাস করার জন্য একসময় জুহুতে বাড়িও কিনলেন। খ্যাতি, যশ, অর্থ সবই পেলেন এখানে এসে, কিন্তু তবু কিসের যেন অতৃপ্তি আর হাহাকার মনের গহীনে। কি এক তীব্র অভিমান ও বিতৃষ্ণায় কলকাতার সঙ্গে বিচ্ছেদ ঘটল। পরে অবশ্য আবার কলকাতায় যাওয়া আসা শুরু হল গান রেকর্ডিং বা সঙ্গীতানুষ্ঠানের সুবাদে। তবে ছেঁড়া তার আর জোড়া লাগল না। মা আর স্ত্রীর মৃত্যুতে যে গভীর শোক অন্তরকে বিক্ষত করে তোলে, আমৃত্যু তার উপশম হয়নি। এই অবস্থায় মানসিক শান্তির জন্য একবার ভেবেছিলেন পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে চলে যাবেন, নানা কারণে আর হয়ে ওঠেনি। তবে অন্য একটি আশ্রমে ঠাঁই নেন, কিন্তু সেখানে মন টেকেনি। কিছুদিনের মধ্যে আবার জুহুর বাড়িতে ফিরে আসেন। এই মানসিক টানাপড়েন মৃত্যুর আগে পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। জগন্ময় মিত্রের মৃত্যু হয় 2003-এর 3রা সেপ্টেম্বর বোম্বের জুহু বাড়িতে। 85 বছর বয়সে প্রয়াত হন। তার প্রয়াণে বাংলা ও হিন্দি, বিশেষ করে আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে।

0: আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত।
1: নিউজ নিউ দিল্লি সামন্স ইউক্রেনিয়ান অ্যাম্বাসেডর লজিং স্ট্রং প্রোটেস্ট ওভার ডেথ অফ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ইন ভেসেল অ্যাটাক। Global crude oil prices plunge over 7% after US and Iran pause military strikes. Deep depression over northwest Bay of Bengal triggers widespread torrential rainfall across Odisha. Orange alert for heavy rainfall issued across North India. Indian shooter Isha Singh clinches gold in women's 25-meter pistol event at ISSF World Cup. And in Commonwealth Games, weightlifter Gyaneshwari Yadav clinches silver medal in women's 53 kg category.

আকাশবাণী বিলুরিয়া, এখন শুনুন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শান।

এতক্ষণ পরিবেশিত হলো। বিবাহী শিল্পী ছিলেন, আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিট শুনবেন অমৃতবাণী। অনুষ্ঠান শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে, নিবেদনে শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুনি গ্রাম শুনবেন সকাল 6টা বাজে 25 মিনিটে, 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিটে এবং সন্ধ্যে 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে, শিল্পী শর্মিষ্ঠা। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ। ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8টা বাজে 15 মিনিটে। 8টা বাজে

রেশম শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন এরে একুশতম পর্ব বিষয় সূত্রধর কর্তৃক ডিঙ্গা গঠন পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পী বৃন্দ নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ গানে গানে নটা বাজে পাঁচ মিনিটে দশটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে দশটা বাজে পাঁচ মিনিটে দশটা বাজে ত্রিশ মিনিট শুনবেন ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা ১১টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী উজ্জয়ন্তের কাকবরক অনুষ্ঠান শুনবেন বেলা ১১টা বাজে পাঁচ মিনিটে এবং বেলা ১টা বাজে ৪০ মিনিটে দুপুর ২টো শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ কিষাণ কথা ২টো বাজে ১৫ মিনিটে আমি নারী ২টো বাজে ৩০ মিনিটে অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা আমার কথা রয়েছেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক নাইনি মক পরে শুনবেন বিপক্ষের দম্পতি আগামীকালের দম্পতি হলেন প্রণব সরকার সম্মানীয় শিক্ষক এবং নার্সিং অফিসার হ্যাপি দাস তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিকেল ৫টা এবং ৫টা বাজে ৫ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরাজি সংবাদ অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল ৫টা বাজে ১০ মিনিটে শুনবেন একই শিল্পীর কণ্ঠে লোকসঙ্গীত শুনবেন লোকগীতের অনুষ্ঠানে বিকেল ৫টা বাজে ৪৫ মিনিটে সন্ধ্যে ৬টায় কক বড় অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে শুনবেন খুশকি নিয়ে কিছু কথা